সেই ছোটবেলাতে যখন আমরা স্কুলে যাই, তখনই কিন্তু আমাদের টিচার আমাদের ধরিয়ে দেন কোনটা ভুল কোনটা ঠিক। ইভেন স্কুলে যাওয়ার আগেও যখন আমাদের জ্ঞানগম্যি হচ্ছে, তখনও কিন্তু আমাদের বাবা মা আত্মীয় স্বজনেরা আমাদের ভুল ঠিকের শিক্ষার পাঠটা বুনে দিতে থাকেন। কিন্তু আমি যদি বলি যে কিছু কিছু ক্ষেত্রে ভুলটাই ঠিক আর ঠিকটাই ভুল, কেমন লাগবে আপনার? তো রেডিও বাংলানের ডট কমে শুনছে নিচ্ছে ডান, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে এবং জারি হতে চলেছে কিছু ভুল জিনিস নিয়ে, যেগুলো অ্যাকচুয়ালি ঠিক, মানে আপনি জানতেন জিনিসটা ভুল কিন্তু অ্যাকচুয়ালি জিনিসটা কিন্তু ঠিক। তো এরকমই কিছু অদ্ভুত ইন্টারেস্টিং কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম।

লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।

0: 24x7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।
1: আপনি শুনছেন radiobanglanet.com, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন, মন যখন নিরুদ্দেশ।

শুরুতেই আপনাকে বলি যে আজকের দিনটা হলো 13 তারিখ। এটা অনেকেই মনে করেন অপয়া, কিন্তু আপনি ভাববেন যে কতজন আর মনে করে, এসব ইগনোর করে যাওয়াই ভালো। কিন্তু আমি যদি বলি যে এই ভুল ব্যাপারটা কিছু কিছু ক্ষেত্রে ঠিক, তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছেরানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আমাদের আড্ডাটা জারি আছে কিছু অদ্ভুত ভুল ব্যাপার নিয়ে, যেগুলো কিনা অ্যাকচুয়ালি ঠিক, মানে এরকম হয়ে চলেছে, যার মধ্যে এই 13 তারিখটা অন্যতম। অর্থাৎ এই 13th এই যে নাম্বারটা, তাকে পৃথিবীর বিভিন্ন দেশ রীতিমতন অফিসিয়ালি আনলাকি মনে করে। ভাবতে পারছেন, মানে গল্পটা হলো কিছু কিছু দেশে এই 13 তারিখে কোনো অফিসিয়াল ডিল হয় না, ভাবা যায়। আবার কিছু কিছু বেশ নামজাদা হোটেলে এরকম অনেক ঘর আছে যেগুলোর নাম্বার নেই, মানে নাম্বার 13 নাম্বারটাই নেই, 12, তারপরে 12A, তারপরে 14। ভাবতে পারছেন, এরকম ঘটনাও ঘটে। শুনতে অবিশ্বাস্য লাগলেও এই ভুল ব্যাপারটাই কিন্তু ঠিক কিছু কিছু জায়গায়, কি আর বলবো। তো রেডিও বাংলা নেট ডট কমে আজকে আমাদের ইচ্ছেরানার আড্ডার আসর জমে আছে, জমে থাকবে, ঠিক ভুল এবং ভুল ঠিক এই ব্যাপারটা নিয়েই। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছেরানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো শৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

আপনি যে কোনো ইতিহাস বই খুলে দেখুন, স্পেশালি যদি কিনা সেটা আপনার ওই পশ্চিম জগতের ইতিহাস বই হয়, তাহলে আপনি দেখতে পারবেন যে আলেকজান্ডার দি গ্রেট ভারতবর্ষ জয় করেছিলেন। কিন্তু আমি যদি বলি এটা ভুল, আগে হ্যাঁ যে ঠিকটা আপনি পড়ে এসেছেন সেটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল। তার কারণ আলেকজান্ডার 326 খ্রিস্টপূর্বাব্দে যে যুদ্ধটা করেছিলেন পুরুরাজের সঙ্গে, সেটা ছিল পাঞ্জাব প্রদেশের অত্যন্ত ক্ষুদ্র একটি রাজ্য, এবং সেই যুদ্ধ করতে গিয়েই যথেষ্ট বেগ পেতে হয়েছিল আলেকজান্ডার দি গ্রেটকে। এবং তারপরে তিনি যখন মধ্য ভারতের দিকে এগোতে যান, তখন তিনি শুনতে পান ধননন্দের কথা এবং নন্দবংশের বিশাল সাম্রাজ্য এবং সৈন্যের কথা। এবং সেই সময় আলেকজান্ডার এবং তার সৈন্যরা ভয় পেয়ে গিয়েছিলেন, আগে হ্যাঁ রীতিমতন ভয় পেয়ে গিয়েছিলেন, তারা কেউ অগ্রসর হতেই চাননি এবং আলটিমেটলি ওখান থেকেই ফিরে যেতে চান, এবং ফেরার পথে আলেকজান্ডারের পথে মৃত্যু হয়। কাজেই আলেকজান্ডার দি গ্রেট ভারতবর্ষ জয় করেছিলেন এটা সম্পূর্ণ ভুল, এবং সেই ভুল তথ্যটাকেই ঠিক করে আমাদের সামনে পেশ করা হয়েছে। এক্ষেত্রে কিন্তু ঠিক ব্যাপারটাই অ্যাকচুয়ালি ভুল। তো রেডিও বাংলানেট.কমে আজকে আমাদের আড্ডাটা জারি আছে ঠিক ভুল এবং ভুল ঠিক নিয়ে, আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইটস ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলানেট.কম।

জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে, এই কথাটা আমরা প্রত্যেকেই শুনেছি। অর্থাৎ জীবজগতে কেউই কিন্তু অমর নয়, প্রত্যেকেরই একটি নির্দিষ্ট এক্সপায়ারি ডেট আছে। কিন্তু আমি যদি বলি যে আপনি ভুল জানতেন, তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে না, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে ভুল ঠিক এবং ঠিক ভুল নিয়ে। এরকম কিছু ঠিক যেগুলো ভুল, এরকম কিছু ভুল যেগুলো অ্যাকচুয়ালি ঠিক। তার মধ্যে অন্যতম হচ্ছে এই এক্সপায়ারি ডেট ইস্যু, অর্থাৎ প্রত্যেক প্রাণী মরণশীল। এটি কিন্তু একদম ভুল কথা। সম্প্রতি কিছুদিন আগে এক ধরনের জেলিফিশ আবিষ্কৃত হয়েছে যাদের কি না কোনো মৃত্যু হয় না। আগে হ্যাঁ, মানে জেনারেল ওয়েতে, এই বায়োলজিক্যাল ওয়েতে তাদের মৃত্যু অসম্ভব। সেই জন্য এরা যদি বাহ্যিক আঘাতে মৃত্যু তাদের না হয়, কিংবা কেউ যদি তাকে খেয়ে না ফেলে, তাহলে তারা এই বয়স বৃদ্ধিজনিত কারণে কোনো দিন মারা যায় না। তারা সারা জীবন যতদিন পৃথিবী থাকবে বেঁচে থাকবে। তাহলেই ভাবুন, তো রেডিও বাংলা নেট ডট কমে এরকমই কিছু ঠিক ভুল, ভুল ঠিক নিয়ে আমাদের আড্ডাটা জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
4: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

আমাদের সাহিত্য, ইতিহাস এবং রসবোধের জগতে কিন্তু দুইজন অত্যন্ত বিখ্যাত ব্যক্তিত্ব রয়েছেন, একজন বীরবল এবং আরও একজন গোপাল ভাঁড়। আমরা প্রত্যেকেই, অর্থাৎ আমরা প্রায় সবাই এই দুইজনকে ভাঁড় কিংবা ক্লাউন হিসেবেই মনে করি। কিন্তু আমি যদি বলি আপনি ভুল জানতেন, আগে হ্যাঁ হ্যাঁ ভুল জানতেন, অ্যাকচুয়ালি গোপাল ভাঁড় ছিলেন মহারাজ কৃষ্ণচন্দ্রের অন্যতম একজন গুরুত্বপূর্ণ পরামর্শদাতা, শুধুমাত্র ভাঁড় নন। ওদিকে বীরবল ছিলেন অত্যন্ত বীর একজন ব্যক্তিত্ব, তিনি রীতিমতন যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হতেন। এবং শুনলে হয়তো অবাক লাগবে, বীরবলের যুদ্ধটাও কিন্তু তার জীবনের কাল ডেকে এনেছিল, অর্থাৎ বীরবল যুদ্ধক্ষেত্রেই শহীদ হন আকবরের রাজত্বকালে। কাজেই এই যে এই দুজন ব্যক্তিত্ব, যাদেরকে কিনা আমরা শুধুমাত্র ভাঁড় বলেই মনে করতাম, এটা ছিল অন্যতম একটি ভুল। কিন্তু এক্ষেত্রে ভুলটাই আমাদের সামনে পরিবেশিত হয়েছিল ঠিক করে। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেরা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর আজকে আমাদের আড্ডাটা জারি ছিল ভুল ঠিক, ঠিক ভুল এই ব্যাপারটা নিয়ে, অর্থাৎ এরকম কিছু কথা, এরকম কিছু ব্যাপার যেগুলো আমরা জানি ঠিক কিন্তু অ্যাকচুয়ালি ভুল, আবার যেগুলো আমরা জানি ভুল অ্যাকচুয়ালি ঠিক, এরকমই কিছু কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করলাম আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কেমন লাগলো আপনার জানার, আমাকে আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামছি, কিন্তু রেডিও বাংলানেট ডট কম চলতে থাকবে আপনারই জন্য, আপনারই পাশে, কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। টাটা।

radiobangani.com এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান্দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো এক ঘন্টার আড্ডায় আমি হাজির হয়েছি এবং আজকেও বেশ ভালো ভালো গান আপনার জন্য সাজিয়ে রেখেছি। মন ভালো করার জন্য গান যথেষ্ট। যখনই আমাদের মনে হয় যে বন্ধু বান্ধবের সাথে কথা বলাটা যতটা জরুরি, ঠিক সেই রকমই আমাদের কখনো কখনো মনে হয় গান শোনাটাও জরুরি। আর মন ভালো করার জন্য যা যা জরুরি সেগুলো করতেই হবে, আর সেগুলো সাহায্য করব আমি, অর্থাৎ গান দুরিয়ার আড্ডায় রুবিনা। থাকতে হবে আপনাকে সেই সব দিয়ে আড্ডার দিকে। এগিয়ে তো যাবো, কিন্তু একটা ছোট্ট গানে ব্রেকের ওপারে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না একটা বাড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পারদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Ethos services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই।

0: ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে
1: শুনছেন রেডিও বাংলা নেট .com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

radiobangani.com এ আমি রুবিনা আছি এবং আজকে মন ভালো করার গান তো শোনাবো, কিন্তু বেশ কিছু কথা আপনার সাথে শেয়ার করতে ইচ্ছা করছে। যেমন ধরুন, আমরা যখন ইতিহাসের পাতাগুলো পড়ি তখন তো নানান ধরনের গল্প শুনতে পাই, সংগ্রামের গল্প, আন্দোলনের গল্প, কত মানুষের কষ্টের গল্প। আর এই কষ্টের গল্প বলতেই যেই চ্যাপ্টারটা বারবার আমাদের কাছে উঠে আসে বা হচ্ছে বাংলার যে একটা খুবই দুর্বিষহ চ্যাপ্টার বলা যেতে পারে, সেটা হচ্ছে তুতে চাষ করার জন্য যেভাবে অত্যাচার করত, জোর করে তুতে চাষ করানো হতো, চাষিদের ওপর কিভাবে নির্মম অত্যাচার করা হতো, সেই গল্প বলবো। এবং তার সাথে সাথে তুতে নিয়ে বেশ কিছু কথা আজকের আড্ডায় রয়েছে, তাই আপনাকে থাকতেই হবে আড্ডায়। সে

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা net.com, বাংলার গান বাঙালির প্রাণ।
4: আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

radiobangladesh.com-এ তুতে নিয়ে কথা বলছি এবং স্বাধীনতা সেই চ্যাপ্টারের কথা যেখানে তুতে চাষের কথা উঠেছে। যখন বাংলার চাষিদের ওপর ব্রিটিশ যখন শাসন চলছে এবং ব্রিটিশরা মানে নির্মম অত্যাচার করানো হতো এবং জোর করে তুতে চাষ করানো হতো, কারণ সেই সময় তুতে এমন একটা চাষ যে চাষটায় বলা হতো যে যেখানে তুতে চাষ করা হয় সেই জমিতে ভালো ফলন হয় না। তো স্বাভাবিকভাবেই চাষিরা চাষ করতে চাইতো না, কিন্তু অত্যাচার করে সেই তুতের ফলন এবং তুতের মুনাফা অর্জন করার জন্য জোর করে মারধর করে চাষ করা হতো। এই তো গেল তুতের একটা হিস্ট্রি পার্ট। কিন্তু তুতে সত্যি কিন্তু অনেকটা উপকারে লাগে। তুতের রাসায়নিক যৌগ যদি আমরা বলি তাহলে কিন্তু কপার সালফেট, সেটা আমরা সবাই মোটামুটি জানি। কিন্তু তুতে কী কাজে লাগে সেটা অবশ্যই বলবো আপনার সঙ্গে।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

তুঁতেই কোন কোন কাজে লাগে বলা যেতে পারে এই যে উপকারী ফল হিসাবে তুঁতে কতটা কার্যকরী। তুঁতের লালচে কালো রঙের ফল হয় আর সেই ফল নাকি খুবই রসালো আর মিষ্টি আবার সামান্য টক, বলা যেতে পারে সুস্বাদু ফল। এবং যাদের কনস্টিপেশন আছে, ডাইজেশনের প্রবলেম আছে, তারা কিন্তু পাকা তুঁতে ফল খেতে পারেন। এছাড়াও বলে নাকি এই যে তুঁতের যে শিকড় বা গাছের ছাল, সেটা নাকি শরীরের যেসব হয় না যে অনেক জ্বালা পোড়া বা হচ্ছে জ্বর, সেক্ষেত্রে নাকি অনেকটাই কাজ করে। এর থেকেও বড় কথা, তুঁতে কিন্তু জীবাণু বা হচ্ছে কীটনাশক হিসাবেও কিন্তু গাছের ক্ষেত্রে ব্যবহার করা হয়।

radiobangali.com এ তুতে নিয়ে কথা বলছে। আচ্ছা, যদি আমরা বলি ভেষজ উদ্ভিদ তুতে এবং তুতের মধ্যে রয়েছে ঔষধি গুণাগুণ, তাহলে কিন্তু আপনি মনে হবে না একটু বিশ্বাস করতে অসুবিধা হবে। কিন্তু সায়েন্স বলছে এবং বিশেষজ্ঞরা বলছেন যে যদি আমাদের মাথা ঘুরে আর অনেক সময় হচ্ছে ব্যথা হয় সারা শরীরে, এবং অনেক সময় কি হয় যে আমাদের শরীরে ইনফেকশন হয়, সেই সব কিছুর ক্ষেত্রে কিন্তু তুতে ভীষণভাবে কার্যকরী। আর এই তুতে ফলের জুসও হয়, আবার জ্যামও হয়, আবার জেলিও হয়, এবং অনেকে তুতে ফলের জুসও খায়। আর জুসটি বেশিরভাগ কোরিয়া, জাপান এবং চায়নায় অত্যন্ত জনপ্রিয়। রেডিও বাংলানে.com এ তাহলে তুতে নিয়ে বেশ কিছু কথা আপনার সাথে শেয়ার করলাম। কেমন লাগলো ইয়ারটা প্লিজ জানাতে ভুলবেন না, এবং তার সাথে সাথে আমাকে ফলো করতে ভুলবেন না। radiobanglanet.com www.radiobanglanet.com এটা আমাদের অফিসিয়াল ওয়েবসাইট, এখানে গিয়ে আমাকে ফলো করতে হবে এবং ভালোবাসতে হবে অনেকটা।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আমাদের জীবনে অনেক মানুষের সঙ্গে প্রতিদিন দেখা হয়, আর সেই মানুষেরা প্রতিদিন কিছু না কিছু শিক্ষা দিয়ে যায়। আর এটাই আমাদের কাছে সব থেকে বড় আনন্দের ব্যাপার, যে প্রতিদিন আমরা কিছু না কিছু শিখছি কারোর না কারোর কাছ থেকে। তো হয়তো কখনো এমন কোনো জায়গায় ঘুরতে গেছেন, হয়তো সেখানে এমন একটা ঠিকানা যে ঠিকানাটা অনেকক্ষণ ধরে আপনি ঘুরছেন, কেউ কিন্তু সঠিক ঠিকানা বলতে পারছে না। তখন কেউ একজন বৃদ্ধ মানুষ, হয়তো বয়সে খুবই প্রবীণ, তিনি এসে আপনাকে সঠিক ঠিকানাটা বলে দিলেন এবং সামনের দিকে এসে এগিয়ে আপনাকে সেই বাড়িটাও দেখিয়ে দিলেন। সেই সময় আপনার সত্যিই আনন্দ হওয়ার কথা, তাই নয় কি? তখন মনে হবে সত্যি আমরা ঠিক জায়গায় আছি এখনো। তো এভাবেই আমাদের প্রত্যেক দিন বহু মানুষের সঙ্গে আমাদের দেখা হয়, অনেকেই আমাদের ঠিকানা বলে দেয়। হয়তো সেই ঠিকানাটাই হয়তো আমার কাছে সেদিনের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেই ঠিকানাটাই হয়তো আমার কাছে সাকসেস। আর এটাই এমন একজন মানুষের কাছ থেকে পাবো হয়তো ভাবিনি, আর সেই ভাবাটাই আমাকে স্বপ্ন দেখায়, আমাকে আরও তার প্রতি শ্রদ্ধা বাড়িয়ে দেয়। আমরা খুঁজব সেই ঠিকানা বলে দেওয়া মানুষগুলোকে আজ রেডিও বাংলা নেট ডট কমে। সঙ্গে থাকুন, ফিরে আসবো কয়েকটা গানের পর, খুব তাড়াতাড়ি আটা দেব ঠিকানা বলে দেওয়ার সেই রকম কিছু গল্প নিয়ে। এখন গান

তো ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই বিশেষ আড্ডা ঠিকানা বলে দেওয়া নিয়ে। তো অনেক সময় এমন হয়েছে 6 আর 9 এই দুটো কিন্তু অনেক সময় ভীষণ আত্মাকে চাপে দেখে। হয়তো এরকম আমি একটা সিনেমাও দেখেছিলাম, সেখানে মজার করেই ব্যাপারটা করা হয়েছে, যদিও 6 লেখা ছিল কিন্তু কোথাও হঠাৎ করে একটা ধাক্কা লাগাতে সেই 6টা উল্টে গিয়ে 9 হয়ে গেছে। তো যারা সেই দিনের জন্য সেই বাড়িটায় এসে মানুষটার সঙ্গে দেখা করবেন ভাবছিলেন, কিছুতেই দেখা করতে পারছেন, এবং এই বাড়িটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ সেখানে হয়তো একটা ফিল্মের কোথাও অডিশন নেওয়া হচ্ছে, আর

সেই ছয়টা হয়তো ঘুরে নয় হয়ে গেছে। তাহলে ভাবুন, যেসব মানুষেরা সেই অডিশনের খবরটা দেখে এসেছেন তারা কেউ সঠিক ঠিকানায় পৌঁছতে পারছেন না, এবং যখনই ফোন করা হচ্ছে তখন একটা সময় যখন আগে তো এই ব্যাপারটা ছিল যে ফোনেরও একটা ভীষণ অসুবিধে ছিল শুধু ঠিকানার মাধ্যমেই খুঁজে পাওয়া, এখন তো অনেক সহজ হয়েছে ব্যাপারটা, যে সেখানে দাঁড়িয়েই ফোন করে নেওয়া যে অমুক জায়গায় দাঁড়িয়ে আছি, তাহলে সঠিক ঠিকানা একটু বলে দিন। কিন্তু একটা সময় ছিল, আর সেই ছবিটা কিন্তু সেই সময়কার, তখন কিন্তু ফোনের একটা চল ছিল না। তাই সেক্ষেত্রে তো প্রত্যেকটা মানুষ সেই ছয়কে দেখে চলে যাচ্ছেন, নয় হয়ে গেছে। তাহলে ন নম্বর যে ছ নম্বর মেন বাড়িটা সেটা আর কেউ খুঁজে পাচ্ছেন না, তো যেখানেই সমস্যাটা তৈরি হচ্ছে। এবং এটাও একটা ভুল ভুলাইয়ার মতো, মানে যতই ঘুরে ফিরে একটা জায়গায় চলে আসছে তখন মনে হয় কী বলছেন, ছ নম্বর বাড়ি আপনি বলছেন এটা, কিন্তু এটা তো ন নম্বর লেখা আছে। তখন যে হয়তো সেদিকে ওইখান দিয়ে রোজের যাতায়াত করে বা পাশাপাশি যারা বাড়ির এর মধ্যে থাকে তারা ব্যাপারটা ঠাউর করলো যে সত্যি তো এটা ছয় ছিল, নয় হয়ে গেল কী করে, নয় ছয় কেস আর কি। এরকম ব্যাপারও কিন্তু হয়েছে, এখনও হয়তো হয়, কিন্তু এখন বেঁচে গেছে কারণ ফোন নম্বরটা দেওয়া থাকে, আর ফোন করে টক করে বলে দেয় আরে দাদা ভুল হয়ে গেছে, ওটাই দেখুন ছয়টা উল্টে নয় হয়ে গেছে। আমাদেরও সময় হয়ে গেছে গান শুনে নেবেন, কোথাও যাবেন না, সঙ্গে থাকুন।

ঠিকানা বলে দেওয়া নিয়ে আড্ডা চলছে আজকে গান মুসাফিরের সঙ্গে, আছে আমি সৌভিক্ষার সঙ্গে আপনারা। আরে ভাবি আমাদের আড্ডা তত্তর করে এগিয়ে চলেছে ঠিকানার মতো, ঠিকানা খুঁজে বার করতেই হবে। তো এরকম অনেক মানুষ আছেন যারা কিন্তু দূর দূরান্ত মোড়ে কোথাও একটা, মানে হয়তো বাস থেকে বাস স্টপেজ থেকে নেমেছেন, সেখান থেকে অনেক ভেতরে হয়তো বাড়ি, সেই বাড়ির খবর তিনি রাখেন, সেখান থেকেই হয়তো বলে বসে বলে দিলেন যে আপনি এইভাবে এইভাবে এইভাবে এইভাবে যাবেন, হলুদ রঙের এরকম একটা বাড়ি দেখবেন, তার পাশেই দেখবেন একটা সবুজ গাছ, তার পাশের বাড়িটাই হচ্ছে আপনি যেটা খুঁজছেন, একদম পুরো ডিটেলস বলে দেন। আবার এখন অনেক জায়গায় এমন ব্যাপারটা হয়েছে, বেশিরভাগই তো অনেক জায়গায় ফ্ল্যাট তৈরি হয়ে গেছে, প্রচুর নতুন মানুষেরা এসছেন বা আসছেন, তাই সঠিকভাবে পুরনো মানুষেরাও কিন্তু ঠাবর করতে পারেন না যে ওই ফ্ল্যাটটায় অমুক মানুষটা থাকেন কি না, বা ওটাই সঠিক বলছেন কি না। তো যাই হোক, এই ব্যাপারটা থাকে, কিন্তু একটা সময় ছিল যখন কিন্তু ওই মোড়ে একদম দাঁড়িয়ে বলে দিলেন যে এটা এইভাবে এইভাবে যাবেন, এইভাবে বাঁ দিকে এটা দেখবেন, ডান দিকে তার ঠিক পাশের বাড়িটাই হচ্ছে ওই বাড়িটা, এটাও কিন্তু বলার একটা ব্যাপার ছিল। আজও কিন্তু আছে অনেকে যারা পুরনো দিনের মানুষ, এবং সেই মানুষ এগিয়ে আপনাকে পথ চলে সেই রাস্তাটা সেই বাড়িটা দেখিয়ে দেয়, এরকম মানুষ কিন্তু থাকলে অবশ্যই তাকে স্যালুট করবেন, কারণ আজকালকার দিনে এই উপকারের ব্যাপারটা, এগিয়ে সে উপকার, এটা কজন করে বলুন তো? কিন্তু যারা করেন তাদেরকে আরও প্রাণ ভরে শ্রদ্ধা করুন, ভালোবাসুন। আবারও কয়েকটা গানের পর এখন গান।

গান মুসাফিরের আড্ডা চলছে, সঙ্গে আছি আমি শৌভিক, আর সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা এগিয়ে চলেছে ঠিকানা বলে দেওয়া নিয়ে। অনেক রিক্সাওয়ালা আছেন যারা কিন্তু এক চান্সে আপনাকে সেই বাড়িতে নিয়ে চলে যাবে, এবং এভাবেই তারা বছরের পর বছর এইভাবে মানুষকে সেবা করে যাচ্ছেন। 80 বছর বয়স কিন্তু এখনও উনি রিক্সা চালান, আর এইভাবে এই 80 বছর বয়সেও মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। এবং ভাড়া কিন্তু যা এখন হয়েছে সেটাই নেন, এর বাড়তি হয়তো প্রচণ্ড বৃষ্টি রাস্তা জল দাঁড়িয়ে গেছে প্রচণ্ডভাবে, তাতেও কিন্তু সে বেশি ভাড়া নেয় না, যেটা সঠিক সেটাই নেয়। কলকাতার এমন কিছু কিছু জায়গা আছে যেখানে আজও এই ব্যাপারটা জারি আছে, এবং সেই মানুষের দেখা পাবেন যারা কিন্তু একবার ঠিকানা বললে বাড়ি নিয়ে চলে যাবে। তো এভাবেই এমন কিছু বাড়িও আছে যে বাড়ির কিছু ইতিহাস আছে, হয়তো এমন কোনো রাজবাড়ি একবার হয়তো স্টেশন থেকে সেই টোটো বা রিক্সাতে আপনি উঠলেন, একদম রাজবাড়ির সামনে নামিয়ে দিলাম, তো এই ব্যাপারটাও কিন্তু আছে। তাই একটা জিনিস মনে হয় মাঝে মধ্যে যে ঠিকানা সত্যি সঠিক পথ দেখায়। আমাদের প্রত্যেকের মানুষের একটা তো সঠিক লক্ষ্য থাকে, ওটাও কিন্তু একটা ঠিকানা, আর সেই ঠিকানাটা পৌঁছতে মানে ঠিকানাটা যেতে গেলে যেভাবে যেতে হয় রাস্তায় বিভিন্ন বাধা টপকে টপকে টপকে টপকে সেই ঠিকানায় পৌঁছে যাওয়া, আর সেই ঠিকানা বলে দেওয়ার মানুষও কিন্তু আপনার জীবনে আছে। হয়তো ঈশ্বর পথ দেখান কিংবা আল্লাহ পথ দেখান, পথ কিন্তু একজন দেখাচ্ছেন, আপনি শুধু অনুসরণ করে সঠিক মানুষকে চিনে সেই পথে পৌঁছবেন, ব্যাস তাহলেই ঠিকানার দেখা পেয়ে যাবেন। সঙ্গে থাকুন, আবারও ফিরব, এখন গান।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

তো ফিরে এলাম ঠিকানা বলে দেওয়া মানুষের কথা নিয়ে আজকের এই গান মুসাফির আড্ডার একদম শেষ দিকে। আজকের এই শো শেষ হলে অবশ্যই জানাবেন 4474-3965712-তে। একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করব। ভাবুন, এরকম অনেক মুহূর্ত গেছে দুজন মানুষ, একটি মেয়ে একটি ছেলে। ছেলেটি জানে যে এই ঠিকানাটা এই পথ দিয়ে গেলে খুব শর্টকাট, টুক করে পৌঁছে যাবে। কিন্তু সে বুদ্ধি করে ঘুর পথ দিয়ে ঘুরে ঘুরে ঘুরে ঘুরে এই ঠিকানায় নিয়ে এলো, কারণ মেয়েটাকে তার ভালো লেগেছে। এই ভালো লাগার জায়গায় আরও কিছুটা সময় পথ হেঁটে নিজেদের মধ্যে আরও কিছুটা গল্প জারি রাখবে। লাস্টে যখন বাড়িটায় সামনে ফিরে এলো, তখন ছেলেটি বলল আপনার বাড়ি এসে গেছে। হয়তো মেয়েটি খুব আনন্দ পেল। পরে যখন জানতে পারল যে তোর স্টেশন এইখানে আর আমাদের বাড়িটা তো এইখানে, তুই অত ঘুরে ঘুরে আসতে গেলি কেন, তখন বুঝতে পারল আচ্ছা এটা তার চালাকি। আর সেই চালাকিতেই কোথাও একটা ভালো মুহূর্ত, ভালো লাগা, সেটাও জারি থাকলো। আর সেই ভালো লাগা থেকেই একটা গল্পও তৈরি হলো, ঠিকানা বলে দেওয়া। সত্যি তো, আর যাই করুন একটু ঘুরিয়ে আনো, একটা কথা বলার মানুষ তো পাওয়া গেল, যার সঙ্গে দুটো পথ হাঁটতে হাঁটতে এলাম। যেন কোথাও এই ফাঁকা রাস্তায় সেই মানুষটা আমার পথ প্রদর্শক, যেমন ঠিক সেরকমভাবে যেন আমার এই একাকিত্বের একজন সঙ্গী। কিন্তু আজ এই মুহূর্তে দাঁড়িয়ে আমি শুনলাম যে ঘুরপথে নিয়ে এসেছে, তবুও কেন তাকে ভালো লাগছে, কারণ কোথাও একটা মনে হয়েছে যে তারও ভালো লেগেছে, তাই আমাকে এতটা পথ ঘুরিয়ে এনেছে। এইভাবে আমাদের প্রত্যেকের জীবনে নতুন নতুন কিছু ঠিকানা আসুক, যে ঠিকানা নতুন সম্পর্ক করে দেবে, নতুন বন্ধন গড়ে দেবে, ভালোবাসার বন্ধন। আজ এ পর্যন্তই, দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। এভাবেই জুড়ে থাকুন আর শুনতে থাকুন radiobanglanet.com। হয়তো এটা শুনতে শুনতে আপনিও আপনার সঠিক ঠিকানায় এতক্ষণে পৌঁছে গেছেন, তাই না?

খাস্তা লেড়োয়ে সকালটা শুরু, এদার কামাল উধার করে চলছে গুরু। লাইফের চাকা প্যাডেল করেই

কি খবর? আজ আবার চলে এসেছি আপনার সঙ্গে আড্ডা দিতে, এই একটা ঘন্টা শুধু আপনার আর আমার। আপনি শুনছেন রেডিও বাংলা .com, মন যখন নিরুদ্দেশ। আচ্ছা, আড্ডা মারার সবথেকে মনের মতো সঙ্গী হলো চা, এটা নিশ্চয়ই আপনিও মানেন। আপামর বাঙালির এক বিশেষ পানীয় চা। সুখে দুঃখে, প্রেমে বিরহে, আড্ডায় সব কিছুর নিত্যসঙ্গী যেন চা। এই চা খেতে খেতে কখন যে আপনার প্রেম হয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। চায়ের সঙ্গে প্রেম হতে পারে, চায়ের দোকানে গিয়ে প্রেম হতে পারে, প্রেম করতে করতে চা খাওয়ার যে ক্লাইম্যাক্স সেটা হতে পারে। চা নিয়ে কিন্তু আলাদাই ফ্যান্টাসি আছে। তো চা নিয়ে যখন আপনি বসবেন, আপনার মনে অনেক রকম ভাবনা আসবে, অনেক কিছু ডিসকাশনস আসবে, বন্ধুদের সঙ্গে চা খেতে খেতে আপনি আলোচনায় ডুবে যাবেন। আপনিও তো আমার খুব কাছের একজন বন্ধু, আপনি বরং চা খেতে খেতে একটা গান শুনে নিন, আর আমি ফিরব ছোট্ট একটা গানের বিরতির পর। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরঙ।

0: জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: If you feel like managing IT assets is way more complicated than it should be, well, it doesn't have to be. At ETOS Services Enterprise, get full visibility, control and optimization across their entire IT environment all in one place. ETO Services, delivering smarter IT asset management for global enterprises. Want to find out more? Visit www.etoservices.com.
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ভিড়েই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
0: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

এতক্ষণ আপনি শুনছিলেন তিন কাপ চায়ের টাইটেল ট্র্যাক। এই তিন কাপ চা বলতেই আমার ট্রিমেন্ডার্স থ্রির কথা মনে পড়ে যায়। আমাদের হোয়াটসঅ্যাপ একটা গ্রুপ আছে, আমি এবং আমার দুই বিশেষ বন্ধুর একটা ট্রিমেন্ডার্স থ্রি নামে গ্রুপ আছে। আমরা যখন আড্ডা মারতে যাই কিংবা চা খেতে যাই, যদিও আমি খুব একটা চা লাভার নই, কিন্তু ওদের পাল্লায় পড়ে মাটির ভারে অ্যাসথেটিক চুমুকটা দিতেই হয়। তো আমাদের এই মাটির ভারের এক কাপ চা নিয়ে ঘন্টার পর ঘন্টা কিভাবে যে আড্ডা মারতে মারতে কেটে যায় সত্যি আমরা নিজেরাও জানি না। আমাদের ঝগড়া হয় ওই চায়ের কাপ নিয়ে, আমাদের প্রেম হয়, বন্ধুত্বের মধ্যে একটা অদ্ভুত প্রেম আছে, এবং চায়ের চুমুক দিয়ে, মানে চাটা যদি সত্যিকারের সুন্দর হয়, সেই চায়ের প্রতি একটা আলাদা প্রেম হয়ে যায়। এই চায়ের প্রেম নিয়ে একটা কথা মনে পড়ে গেল। কিছু কিছু মানুষ আছেন যারা কিন্তু সত্যি চাটা ভীষণ ভালোবেসে বানায় এবং তাদের চাটা কোথাও না কোথাও মুখে লেগে থাকে। মানছি আমি টি লাভার নই, কিন্তু এরকম একটা গল্প আছে, সেটা নিয়েই ফিরছি। ততক্ষণ আপনি চা খেতে থাকুন এবং শুনতে থাকুন দারুণ সুন্দর কিছু গান।

0: এই কথাটা কি তোমারও মনে হয়? কাজের চাপে তোমার মনও কি মাঝে মধ্যে বলে ওঠে
1: অন্য কোথাও চল?
2: প্রতীক্ষার অবসান, আমি কৌশিক, আপনার ভ্রমণ সঙ্গী, হাজির গ্লোব ট্রটিং নিয়ে। অচেনা অজানা নানান জায়গার হদিশ আপনার হাতের মুঠোয় তুলে দেব প্রতি রবিবার গ্লোব ট্রটিং এর আসরে, শুধুমাত্র রেডিও বাংলা নেট ডট কমে। কি তৈরি তো ব্যাগট্যাগ গুছিয়ে নিন এবার?
3: প্রথমত

ভীষণ অসম্ভবে তোমাকে চাই, শ্রাবণে শ্রাবণে তোমাকে চাই, এ জীবন ভালোবেসে তোমায় চাই, না বলা কথায় আমি তোমাকেই চাই। হ্যাঁ, এক কাপ চায়ে আমি শুধু তোমায় চাই, রাগ ভালোবাসা বিরহ না বলা কথায় শুধু তোমাকেই চাই। আপনারও নিশ্চয় ইচ্ছে হচ্ছে আমার চায়ের সঙ্গী হওয়ার জন্য, তাই দেরি না করে আমাকে চটপট হোয়াটসঅ্যাপ করে দিন, +447503965712। শুনতে থাকুন অ্যানির সঙ্গে রং বেরং, শুধুমাত্র radiobanglanet.com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

ফিরে এলাম ব্রেকের পর। আপনি শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, চা নিয়ে গল্পের শেষ নেই, চা নিয়ে আড্ডারও শেষ নেই। আচ্ছা, আপনারও নিশ্চয়ই চা নিয়ে কোনো রকম গল্প রয়েছে, সেটা নিশ্চয়ই আপনার ইচ্ছে হচ্ছে আমাকে জানানোর, চটপট জানিয়ে দিন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিই, +447503965712। আপনারও নিশ্চয়ই চায়ের কোনো ফেভারিট ডেস্টিনেশনস আছে, যেখানে গিয়ে আপনি ঘন্টার পর ঘন্টা শুধুমাত্র একবার কিংবা দুবার চা নিয়ে আপনি সময় কাটিয়ে দিতে পারেন, সেই ডেস্টিনেশনটা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর জানাবেন আপনার চা খাওয়ার সঙ্গী কে। শুনতে থাকুন অ্যানের সঙ্গে রং বেরং শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। ফিরছি আরও কিছু সুন্দর গানের পরে।

ফিরে এলাম চায়ের বিরতির পর। শুনছেন অ্যানের সঙ্গে রং বেরং। আচ্ছা, আমি কিছু কিছু মানুষের কথা বলবো যারা চা নিয়ে বিভৎস অবসেসড, মানে শুতে বসতে, খেতে ঘুমোতে, বই পড়তে পড়তে, ঝগড়া করতে করতে, মারপিট করতে করতে শুধু চা চা আর চা। তাদের হয়তো চায়ের সঙ্গে টাটাও লাগে না, কিন্তু দিনে লিটার লিটার চা তাদের লাগবেই। মানে প্রচণ্ড গরম, যেখানে গরম জিনিস জাস্ট নেওয়া যায় না, সেই সময়ও আমি তাদের দেখেছি তারা চাটা কন্টিনিউ করে যাচ্ছে। হ্যাটস অফ টু দেম। আপনারও নিশ্চয়ই এরকম কোনো অভ্যেস আছে যেটার প্রতি আপনি ভীষণভাবে অবসেসড, এটা কিন্তু কোনো রকম ক্ষতি নয়। আপনি কিন্তু আমাকে জানাবেন যে আপনি কোন বিষয়টার প্রতি দারুণ অবসেসড। শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরু।

0: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা চলে এসেছি আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে। আমরা এই সপ্তাহটা গল্পে গল্পে রয়েছি জর্জিয়াতে, ইউএসএর জর্জিয়া রাজ্য, আর সেখানেই রয়েছে জর্জিয়া অ্যাকোয়ারিয়াম। জর্জিয়ার রাজধানী অ্যাটলান্টাতে এই জর্জিয়া অ্যাকোয়ারিয়াম পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম, আর সেখানে রয়েছে 200 প্রজাতির প্রাণী। আর সেই 100,000-এরও বেশি এই যে সামুদ্রিক প্রাণী, সেটা রয়েছে এই বিশাল আকার অ্যাকোয়ারিয়ামে, যেখানে প্রতিদিন প্রচুর মানুষ ভিড় করে। আর সেখানে গিয়ে যেই স্টারদের আমরা দেখতে পাই, তার মধ্যে অবশ্যই রয়েছে হাঙর, তিমি, ডলফিন এবং আরও কত সামুদ্রিক প্রাণী। তাদের গল্প নিয়েই থাকবো আমাদের আজকের পপকর্নের আড্ডায়, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।
1: ঝরে ঝরে পড়ে ছিমছাম শুকনো পাতার স্তূপ,

অ্যাটলান্টা ইউএসএ জর্জিয়া রাজ্যের রাজধানী, আর এখানেই রয়েছে জর্জিয়া অ্যাকোয়ারিয়াম, যা পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম। আর সেই অ্যাকোয়ারিয়ামের গল্প নিয়েই আজকে আমরা রয়েছি আমাদের পপকর্নের আড্ডায়। শুনছেন রেডিও বাংলানেট.কম, আর আমি অনামিকা।

রয়েছি আপনার সঙ্গে। আমরা এই যে জর্জিয়া অ্যাকোয়ারিয়াম নিয়ে কথা বলছি, এই অ্যাকোয়ারিয়ামটা এতটাই বড় যে এখানে যদি সমস্তটা ঘুরে দেখতে হয় তাহলে কিন্তু 3-4 ঘন্টা সময় লাগে, কারণ এখানে 200টি প্রজাতির প্রাণী রয়েছে আর সেখানে 1 লক্ষেরও বেশি সামুদ্রিক প্রাণী রয়েছে, যার মধ্যে রয়েছে হাঙর, রয়েছে তিমি, রয়েছে আর ডলফিন রয়েছে, আর রয়েছে নানা প্রজাতির মাছ। আর সেই যে মাছগুলো সেগুলো যখন জলের মধ্যে, অতটা জলের মধ্যে যখন রয়েছে, সেটা দেখলে মনে হয় সত্যি যেন সমুদ্রের গভীরে আমরা প্রবেশ করেছি। তবে এই যে এত বড় একটা অ্যাকোয়ারিয়াম, এখানে ঢুকে দেখার জন্য প্রবেশ মূল্যটা কিন্তু অনেক বেশি। আর এখানে রয়েছে সেই বিখ্যাত ডলফিন শো, সেই সব কিছু নিয়েও আমরা কথা বলবো, তবে গানের ওপারে। ফিরছি পরপর দুটো গান শুনে, আমি অনামিকা পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.কম, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়।
0: কথায় কথায় কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

রেডিও বাংলানেট ডট কমে শুনছেন পপকর্ন, আর সঙ্গে রয়েছি আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা কথা বলছি পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোরিয়াম জর্জিয়া অ্যাকোরিয়াম নিয়ে, যেটি অবস্থিত অ্যাটলান্টাতে, ইউএসএ জর্জিয়া রাজ্যের রাজধানী অ্যাটলান্টা, আর সেখানে রয়েছে এই অ্যাকোরিয়াম। আর এই অ্যাকোরিয়ামটা এতটাই বড়, আমরা বিরতিতে যাওয়ার আগে কথা বলছিলাম যে এটা পুরোটা ঘুরে দেখতে প্রায় 3-4 ঘন্টা সময় লাগে। আর এর যে বিশাল আকার ট্যাঙ্ক, জলের ট্যাঙ্কটা, যার মধ্যে রয়েছে এই সামুদ্রিক প্রাণী, 100,000+ সামুদ্রিক প্রাণী রয়েছে এই অ্যাকোরিয়ামে, সেখানে যে জলের পরিমাণ সেটা 1,100,000 গ্যালন, আর সেটা একেবারে বলা যেতে পারে একেবারে সমুদ্রের মতো করে সেটাকে তৈরি করা হয়েছে। আর এই যে অ্যাকোরিয়াম, সেই অ্যাকোরিয়ামটা ঘুরে দেখার জন্য যে প্রবেশ মূল্য সেটা কিন্তু খুব বেশি, 52-র ওপরে ইউএসএ ডলার খরচ করতে হয় এর ভেতরে ঢোকার জন্য, যেটা ভারতীয় মুদ্রা কিংবা বাংলাদেশি মুদ্রায় কিন্তু অনেকটা। আর এই যে অ্যাকোরিয়াম, সেখানেই দেখা যায় ডলফিন শো, সেই ডলফিন শোটাও কিন্তু ভীষণ সুন্দর, সেটা নিয়েও আমরা কথা বলবো। তবে এখন শুনবো গান, ফিরছি গানের ওপারে আমি অনামিকা পপকর্ন নিয়ে, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

খোদ লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk। We'll be right back.

পৃথিবীর অনেক জায়গাতেই রয়েছে অ্যাকোয়ারিয়াম, আবার নানা জায়গাতে ডলফিন শোয়েরও ব্যবস্থা আছে। কিন্তু আজকে পপকর্নে আমরা কথা বলছি পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোয়ারিয়াম, জর্জিয়া অ্যাকোয়ারিয়াম নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, আর সঙ্গে আমি অনামিকা। আমাদের আজকের পপকর্নের আড্ডায় আমরা এই যে ইউএসএ জর্জিয়া রাজ্যের রাজধানী আটলান্টায় অবস্থিত জর্জিয়া অ্যাকোয়ারিয়াম, সেটা নিয়েই গল্পে গল্পে রয়েছি। এখানে নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী তো রয়েছেই, বিশাল আকার এই অ্যাকোয়ারিয়াম, আর তার মধ্যেই রয়েছে ডলফিন। আর সেই ডলফিন শো এই জর্জিয়া অ্যাকোয়ারিয়াম দেখতে গেলে মিস করলে কিন্তু একদমই চলবে না। এখানে বিভিন্ন ডলফিন এত সুন্দর করে ওরা খেলা দেখায়, আর সেই শোটা দেখলে সত্যি মন ভরে যায়। কিভাবে ডলফিনগুলো শূন্যে উঠে আবার জাম্প করে জলে পড়ছে, তাদের ট্রেনারদের কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাচ্ছে, সব কিছুই দেখতে কিন্তু ভারী সুন্দর লাগে, আর দেখলে মনটা সত্যি ভালো হয়ে যায়। এই জর্জিয়া অ্যাকোয়ারিয়াম নিয়ে গল্প আরো কিছুটা বাকি আছে, তবে বিরতির ওপারে নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিরতি, তারপর আবার ফিরছি আড্ডায়। কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্নের আড্ডা নিয়ে, যেখানে আমরা কথা বলছি পৃথিবীর সবচাইতে বড় অ্যাকোরিয়াম জর্জিয়া অ্যাকোরিয়াম নিয়ে, যেটি অবস্থিত ইউএস এর অ্যাটলান্টাতে। আর সেখানে গেলে কি দেখা যায় আর কেমন করে মনে হয় যে এই যে এত প্রজাতির সামুদ্রিক প্রাণী রয়েছে অ্যাকোরিয়ামে, আর সেখানে গেলে মনে হয় যেন একেবারে সমুদ্রের গভীরে চলে গিয়েছি, সেই সব অভিজ্ঞতার গল্পই শেয়ার করলাম আপনার সঙ্গে। আর এইভাবেই গল্পে গল্পে অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমাদের আজকের মতো অনুষ্ঠান শেষ করবার পালা। তবে কথা দিচ্ছি আগামীকাল ঠিকই একই সময় আবার চলে আসব আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। আর আমরা চলে যাব জর্জিয়ার একেবারে কোকা কোলার জগতে, আর সেখানকার অভিজ্ঞতাও শেয়ার করব আপনার সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সঙ্গে রাখুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

কথায় বলে মানুষ হলো অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাসটা ঠিক কিরকম? মানে কিছু অভ্যাস খুব ভালো, যেরকম ধরুন সকালে ওঠা, যেরকম ধরুন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কিছু অভ্যেস কিন্তু আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং, তাদেরকে নিখাদ বাংলা ভাষায় বলা যেতেই পারে বদভ্যাস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু বদভ্যাসের কথা। তবে খুব যে সাধারণ বদভ্যাস তা নয়, এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং বদভ্যাস। তো সেরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে। কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ছোটোখাটো বদভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, যেমন ধরুন ভুলে যাওয়া, যেমন ধরুন কি করব বিপদের সময় ঠিক করতে না পারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কিছু বদভ্যাস আছে যেগুলো কি না বেশ মার্কা মারা। তো সেরকমই একটি বদভ্যাস ছিল আমাদের পাড়ায় এক ভূতপূর্ব দিদির, না ভূতপূর্ব বলছি কারণ আমাদের সেই পাড়াতুতু দিদির বিয়ে হয়ে গিয়েছিল, এবং বিয়ের পরে সেই দিদি ক্রমশ শুকিয়ে যেতে লাগলো। বিভিন্ন ডাক্তার বদ্যি সমস্ত কিছু দেখানোর পরেও খুব একটা কিছু সুরাহা হলো না। তারপরে জানা গেল তার আসল বদভ্যাসের কথা, বদভ্যাসটা ছিল পেন্সিল। আগে হ্যাঁ, সেই দিদি বিয়ের আগে রীতিমতন পেন্সিল খেত, আর সেই পেন্সিল খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল বলেই তার এত মনোকষ্ট এবং তারপরেই এই শুকিয়ে যাওয়া। বুঝতে পাচ্ছেন যে বদভ্যাসটা ঠিক কোন লেভেলের ছিল? তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে এরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসকে নিয়ে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: সুরে সুরে মন ভোলা কোন উতাল হাওয়ার ছোঁয়ায় মনেতে দোলা লাগায় দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে দোলে মন দোলে মন দোলে এই মিষ্টি বাঁশির সুরে ওই মন যে রাঙে আকাশে রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com বাংলার গান বাঙালির প্রাণ।

কিছু কিছু বদভ্যাস এরকমও আছে যেগুলো কিনা রীতিমতন বিপদে ফেলে দিতে পারে আপনাকে, মানে আপনাকে নয়, যার এই বদভ্যাসটা আছে তাকে। সেরকম বদভ্যাস কিন্তু ইন্টারেস্টিং তো বটেই, বেশ বিপজ্জনকও। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বদভ্যাসকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু বিপজ্জনক বদভ্যাস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখ ফসকে কিছু বলে ফেলা বা একটা ম্যানিয়ার মতন কিছু বলে যাওয়া। যেমন ধরুন আপনার, আগে হ্যাঁ হ্যাঁ আপনার, মানে ধরুন বাজারে গিয়ে আপনি বললেন যে ইস আপনার মুড়োটার কি দাম বলুন তো, মানে মাছের মুড়োর জায়গায় আর কি, কীরকম শোনাতে লাগবে বলুন। আবার ধরুন অনেকেই মুখ ফসকে গুড বলে ফেলেন, মানে কেউ একটা কথা আপনাকে বললেন, তার উত্তরে আপনি বললেন গুড। এরকম সময়ে যদি কেউ আপনাকে নিজের দুঃখের কাহিনী শোনায় আর আপনি যদি তার রেসপেক্টে এটা বলেন যে গুড, কীরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারছেন? তো রেডিও বাংলানেট ডট কমে এরকমই কিছু অদ্ভুত বদভ্যাসের কথা আমি গৌরব শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: Janaga.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

ক্রিকেটারদেরও কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত বদভ্যাস আছে। যেমন ধরুন আমাদের মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার, তার কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে তিনি সবসময় বাঁ পায়ের প্যাডটি আগে পরতেন। আবার আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে জার্সিতে তিনি বেশি রান করতেন পরপর বেশ কয়েকটা ম্যাচ সেই জার্সিটাই তিনি বারবার কেচে কুচে পরতেন। ইভেন আমাদের ব্রায়ান লারারও কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, তিনি তার পকেটে সব সময় একটি লাল রুমাল রাখতেন। এগুলো আপনি বলতেই পারেন কুসংস্কার কিংবা সুপারস্টিশন, কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু আদতে বদভ্যাসই, কি বলেন? তো রেডিও বাংলানে ডকমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, বদভ্যাসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর বদ অভ্যাসের কথা যদি বলতেই হয় তাহলে আমার এক বন্ধুর কাহিনী কি করে বাদ দিই বলুন তো। আমার সেই বন্ধু যার একটি অদ্ভুত বদ অভ্যাস আছে সেটা হলো ভূত। না মানে ভূতের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে যায় না, কিন্তু তার ভূতের ফিল্ম দেখা চাই, মানে ভূতের মুভি না দেখলে তার একদম ভাত হজম হবে না আর কি। সেটা তো অনেকেই হতে পারে, কিন্তু বদ অভ্যাসটা যে জন্য বলছি সেটা হলো সে প্রচণ্ড ভয়ও পায় ভূতে, কাজেই সে ভূতের মুভিও দেখবে, তারপর ভয়ের চোটে সারা রাত ঘুমোতেও পারবে না। এরকম অদ্ভুত অভ্যাস বা এরকম অদ্ভুত বদ অভ্যাসের কোনো মানে হয় বলুন তো? কে জানে, এর মানেটা ওই হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো রেডিও বাংলানে ডটকমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল এরকমই কিছু ইন্টারেস্টিং বদ অভ্যাস নিয়ে। ঠিক কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা শুনে? আপনার কিংবা আপনার কোনো নিকটজনের এরকম কোনো বদ অভ্যাসের কথা মনে পড়লো কি আপনার? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে জানিয়ে যাই যে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সব সময় সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

0: রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান নিয়ে হাজির হয়েছি, যেখানে প্রচুর গান শোনাবো আপনাকে, তার সাথে সাথে অনেক গল্প করার আছে, তর্ক করার আছে। কেন তর্ক করব সেটা একটু গানের পরেই বলি, একটা ছোটখাটো ব্রেক নিয়ে ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানেই ডট কম, মন চক্ষুর নিরুদ্দেশ।
1: Office time, Mr. Jam.

চুয়াল দিচ্ছি দৌড় একটা দশ হচ্ছে লেগ খেপছে বস।

ট্রিট, টালমাটাল ট্যাক্সি নেই, মধুরা হাত বাড়ায় একটা হাত পৌঁছে দেয়।

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে সুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETOS services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
5: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ, নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ।

আড্ডা শুরুতেই ফার্স্টে কিন্তু বললাম আপনাকে যে তর্ক করতে হবে, তর্ক আমিও করব, তর্ক আপনিও করবেন। তর্ক মানে শুধুমাত্র গলা উঁচিয়ে বা গলা চেঁচিয়ে কথা বলা তা কিন্তু না, যুক্তি তর্ক এই ব্যাপারেও কিন্তু আমাদের একটা ভালো মতো জ্ঞান রাখাটা খুব দরকার, মানে যারা যুক্তি দিয়ে কথা বলে। এই যে তর্ক কথাটা যে বলছি, তর্কের সাথে সাথে না যখনই ফার্স্টে যদি আপনাকে বলি ধরুন তর্ক শব্দটা, তখনই আপনার মাথায় কি আসে, এই ঝামেলা, অশান্তি, বিদ্বেষ, হিংসুটে, মানে এই সব কিছু একটা আসে, তাই তো? কিন্তু তর্ক একটা পজিটিভও দিক আছে, সেই পজিটিভ দিক কি এবং নেগেটিভ দিক কি সেটা নিয়েই আজকে আপনার সঙ্গে আমার মুখোমুখি তর্ক গান দেবিয়ার আড্ডা।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ছোটবেলায় শুনেছিলাম যে তর্ক করতে নেই, যখনই কেউ মুখে মুখে কথা বলে তখন কিন্তু তর্ক হয়ে যায়। আবার ধরুন এই যে তর্ক করতে নেই তার মানে চুপ করে থাকা, এই যে চুপ করে থাকতে থাকতে কখন বড় হতে হতে সিচুয়েশনে পড়েও চুপ হয়ে যায় মানুষ সেটা বুঝতেই পারে না। এবং সাইকোলজিস্টরা যারা মনের খবর রাখে, মনের খেয়াল রাখে, মনের চিকিৎসা করে, তারা নিশ্চয়ই বুঝবেন এবং তাদের তথ্য অনুযায়ী আমি কথাটা বলছি যে অনেক ছোটবেলার কিছু ঘটনা, চুপ হয়ে যাওয়ার ঘটনা কিন্তু বড় হয়ে যাওয়ার পরও প্রভাব ফেলে। তাই মাঝে মাঝে তর্ক করা উচিত, কিন্তু হ্যাঁ ওই যে যুক্তিতর্ক, কারণ আমার মনে হয় বড়দের সাথে তো অবশ্যই তোমার যেটা ভালো লাগছে না সেটা তুমি স্পষ্ট ভাষায় বলো। আর তর্ক মানে কিন্তু মুখে মুখে কথা বলা না, বা অসম্মান করা না, বা কাউকে ছোট করা না, নিচ দেখানো না। আমার যেটা মনের ভাবনা বা আমার যে ফিলিংস বা আমি কীরকম পরিস্থিতিতে আছি সেটা পরিষ্কার ভাষায় বলা। আবার অনেক সময় অসহায় ফিল করছি কিন্তু লক্ষ্যে যদি ওটা দেখিয়ে দিই, অসহায় ফিল করছি তর্ক না করে, তাহলে বড্ড মুশকিল আমাদের এই পৃথিবীতে।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ। মন যখন নিরুদ্দেশ,
2: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ,

ভারতবর্ষে শাস্ত্র ঘাঁটলে বা পুঁথি ঘাঁটলে আমরা কিন্তু জানতে পারি যে ভারতের শিক্ষার মানটা কোথায় ছিল। এই যে প্রভাবশালী দেশ বা শিক্ষিত সব থেকে বেশি সেই দেশ যেই সময় পৃথিবীর মানচিত্রে ছিল, এবং সেই সময় আমরা জানি যে তর্কবিদ্যার ওপর বা তর্কবিদ্যার সাথে যুক্ত কত কালজয়ী পুরুষের নাম আছে, মহাপুরুষের নাম, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু এই যে তর্ক নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে, আমার মনে হয় অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে তর্ক মানেই কিন্তু ওই যে কাউকে ছোট করা বা হচ্ছে কাউকে নিচু দেখানো, সেটা কিন্তু না। তর্ক মানে হচ্ছে নিজের যে সঠিক সিদ্ধান্ত বা নিজের যে সঠিক কথাটা সঠিক উপায়ে সঠিক মানুষকে বলা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk।
1: শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিওবাংলানে.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং তর্ক নিয়ে অনেক তর্ক করে ফেলেছি গান্ধরিয়ার আড্ডায় এবং ভালো ভালো গানও শুনিয়ে ফেলেছি। তাহলে আমার মনে হয় যে ডিবেট কম্পিটিশনগুলো হয় সেখানে কিন্তু খুবই মাথা ভীষণ শার্প না থাকলে কথা বলা যায় না, কারণ কোনো মানুষ যখন রেগে গিয়ে তর্ক করে তখন সে উল্টোপাল্টা বকবে, যখন সে মাথা ঠান্ডা করে কথা বলে সেটাই কিন্তু আসল যুক্তিতর্কের তর্ক। আপনি কি মনে করেন, আপনার কাছে তর্ক ডেফিনেশন কি? অবশ্যই আপনার কাছে প্রশ্নটা ছুড়লাম, তার কারণ উত্তরটা এক্সপেক্ট করছি আর অপেক্ষায় থাকবো। তার সাথে সাথে আজকের আড্ডাটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobangladesh.com এ। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজ অবশ্যই এমন একজনের কথা বলবো যে কিনা এই মুহূর্তে আমাদের মনকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। অলিম্পিক্সের ইতিহাসে এই কুস্তির ফাইনালে মাত্র 100 গ্রাম ওজন বেড়ে যাওয়ায় কোনো প্রতিযোগীর ডিসকোয়ালিফাইড হওয়ার নজির নেই। অর্থাৎ কিনা নিয়মের মধ্যে থেকে বিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন মুহূর্তে মূল্যহীন। রূপততুর কোনো পদকেই আর নেই অধিকার, বরং ছিনিয়ে নেওয়া হলো তার যাবতীয় গৌরব। আচমকা সোনার লড়াই থেকে ছুঁড়ে ফেলা হলো আস্তা করে, পাল্টে গেল দুনিয়া। রোদ ঝলমলে দিনে লাগলো গ্রহণ, আঁধারে ডুবে গেল কেরিয়ার, খান খান হয়ে ঝরে পড়ল এত বছরের পরিশ্রম। আসলে চোখের সামনে পড়ে থাকলো স্রেফ শূন্যতা। মুহূর্তে অভিশপ্ত মনে হলো নিজেকে, তাই তো হতাশায় নিয়ে ফেললেন অবসর। ভেনেস ফোগার্ট, আজ তার কথা নিয়েই আড্ডা হবে আজকের এই 1 ঘন্টায়। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর জুড়ে থাকুন আজকের এই অলিম্পিক্সে, এবারের অলিম্পিক্সের এক বিরল ঘটনা যেটা কিন্তু আমাদেরকে সত্যি নাড়িয়ে দিয়ে গেল। আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই গান মুসাফিরের ভেনেস ফোগার্টের কথা নিয়ে। এখন গান শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে ভিনেস ভোগার্টের কথা নিয়ে। এবং সত্যি ভিনেস ভোগার্ট আমাদের মন জিতে নিয়েছেন। কীর্তির আইফেল টাওয়ারেই নিজের নাম খোদাই করার প্রতিশ্রুতি ছিল 29 বছর বয়সী লড়াইয়ে। কোনো ভারতীয় এর আগে অলিম্পিক্সের কুস্তিতে সোনার লড়াইয়ে নামার মঞ্চে পৌঁছয়নি, কিন্তু ভিনেস সেই অদম্য স্থানে পা রেখেছিলেন এবং চলার পথে হারিয়েছিলেন এমন একজনকে যিনি ক্যারিয়ারের কখনো পরাজয়ের স্বাদ পাননি। কুস্তির ইতিহাসে যে শৃঙ্গে তেরেঙ্গা ওড়ানোর স্বপ্ন দেখেছিলেন হরিয়ানার তরুণী, সেখানে যাওয়ার পথটাই এতদিন ছিল অজানা। আমরা ফিরব আবারও আজকের এই কথা নিয়ে, তাই কোথাও যাবেন না, আবারও জুড়ে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কমে ভিনেসের কথা। কিন্তু লড়াই লড়াই লড়াই লড়াই আমাদের প্রত্যেকের জীবনের কাছে সাফল্য এনে দেয়, আর এনে দিয়েওছে ভিনেসের জীবনেও। তাই লড়াই ছাড়া জীবন এক মুহূর্ত থেমে থাকে না, লড়াই জারি থাকবে, সাফল্য ঠিক তার জায়গা দেখাবে। সঙ্গে থাকুন, আবার ফিরব, এখন গান।

এটা চলছে রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে, আমি সৌভিক, শুনছেন ভেনিসের কথা। তো কুস্তির ঐতিহ্য অবশ্য ওজন বেড়ে যাওয়া বা তা কমানোর চেষ্টা ভিনগ্রহের আজব ব্যাপার নয়। এটা কোচ, পুষ্টিবিদ কিংবা ট্রেনারদের সাপোর্ট স্টাফের রুটিন সাইটমেন্টের মধ্যেই পড়ে, আর সেজন্যই উঠছে প্রশ্ন। যেখানে সারা দেশ অলিম্পিক্সে সোনার জন্য ভেনিসের দিকে তাকিয়ে, সেখানে কি না 100 গ্রাম ওজন কমানো গেল না কিছুতেই, নাকি 94-এর ওই সেই মুহূর্ত অর্থাৎ ডিয়েগো মারাদোনার কাশির ওষুধ খেয়ে ডোপ টেস্টে ধরা পড়ার মতো অবস্থাই হলো তার? তো কাছের লোকেদের উপর ভরসা করেই কি ডুবতে হলো তাকে? পুরোটাই কি ষড়যন্ত্র, চক্রান্ত, নাকি স্রেফ নির্বুদ্ধিতা, দক্ষতার অভাব? সংশয়, সন্দেহ, ফিসফাস কিন্তু থাকছেই, থাকবেও। তো রাজনৈতিক প্রতিহিংসা থিওরি যদি সরিয়েও রাখা যায়, তাহলে ভেনিস কাণ্ড ইতিমতো কিন্তু বিস্ময়জনক। সেক্ষেত্রে অবধারিতভাবেই প্রশ্নের মুখে পুষ্টিবিদের যোগ্যতা। তো সেমিফাইনালে জেতার পর কোন মন্ত্র বলে ওজন বেড়ে যায় 2.7 কেজি? সেখানে বড় সড়ো সহস্য, এক রাতের মধ্যে 50 কেজির মধ্যে ওজন নিয়ে আসার চ্যালেঞ্জ যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল কিনা সেটা বলা মুশকিল। তবে হুট করে দুর্বোধ্য ধাঁধার সামনেই যেন পড়েছিল সাপোর্ট টিম। আমরা আরও কিছু জানব সংকেতের মধ্যে।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছে আমি সৌকের, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে আজকে আমাদের যে মন কেড়ে নিয়েছে ভিনাস ফোগাটের কথা, আর সেই ভিনাস ফোগাটের এই সাফল্য এর পেছনে এক দীর্ঘ রহস্য। রাতভোর জেগে থেকে শারীরিক কসরতে ঘাম ঝরিয়েও কাজ হয়নি, এমনকি মরিয়া চেষ্টায় রক্ত বের করা হয়েছিল। ভেনাসের শরীর থেকে কেটে ফেলা হয়েছিল চুল, ছাঁটা হয়েছিল পোশাকের দৈর্ঘ্য, কিন্তু তাতেও 100 গ্রাম কমানো যায়নি। তাৎপর্যের ব্যাপারে দেখলে ভেনাসের লড়াই স্রেফ অলিম্পিক্সের সোনার জন্য ছিল না, বরং জাতীয় শিবিরে মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির বিরুদ্ধে তা হয়ে উঠেছিল প্রতিবাদের চলন্ত প্রতীক। তাই রাষ্ট্রযন্ত্রের অন্যায়ের বিরুদ্ধে যন্ত্র মন্ত্র গর্জে ওঠা মানুষটিকে ধর্ণা মঞ্চে থেকে টেনে হিঁচড়ে সরানো হয়েছিল, কিন্তু আপোষের রাস্তায় তিনি হাঁটেননি, বরং রাত কাটিয়েছেন রাজপথে, সরব হয়েছেন সতীর্থদের বিচারের দাবিতে, এবং যেটা সুবিচার। এমনকি পছন্দের 53 কেজি ইভেন্টে নামতে না পারার ধাক্কাও সামলেছেন রড়াসকু মানসিকতায়। আমরা আরও জানবো এই ভেনাসের কথা, আর যত জানবো তত শিহরিত হব, তত লড়াইয়ের জেদ তৈরি হবে মনের মধ্যে। সঙ্গে

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

দেখতে দেখতে সময়ের কিন্তু একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আমি সৌভিক। আর আজকের এই আড্ডা শেষ হলে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কেমন লাগলো। 4447503965712 কেমন লাগলো আজকের এই ভিনেশের কথা। এবং আপনিও যদি ভিনেশ সম্পর্কে কিছু বলতে চান অবশ্যই মেল করুন gm@radiobanglanet.com। তো যেটা বলছিলাম যে 50 কেজি ইভেন্টে মানিয়ে নেন সহজাত দক্ষতা এবং চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন গতবারের সোনাজয়ী জাপানের সুসাকিকে যে দাপটে হারান তাতে সোনার প্রতিশ্রুতি ছিল। পোডিয়ামে সোনা গলায় দাঁড়ানো ভিনেশের জন্য জাতীয় সঙ্গীত বাজলে স্বীকৃতি পেত প্রতিবাদী কণ্ঠস্বর। কারোর কারোর নিশ্চয়ই পছন্দ হয়নি, তারাই কলকাঠি নাড়েননি। তো ভেঙে পড়া ভিনেশ বিদায় জানিয়েছেন কুস্তিকে, ক্লান্ত বিধ্বস্ত, তার আর লড়াইয়ের ক্ষমতা নেই। তবে অলিম্পিক্সের পদক না মিললেও জনগণের হৃদয়ের রাজ দরবারে সিংহাসনে অভিষিক্ত তিনি। সোনা নয়, তিনি জিতলেন মানুষের মন। হ্যাঁ, এই যে ব্যাপারটা, মানুষের মন জেতা হচ্ছে সবথেকে কঠিন। আর নিজের লড়াই জারি রাখলে সেই লড়াই বুঝতে পারে অপর একজন যার নিখুঁত মন। আর সেভাবেই এসএল লড়াইকে চিনতে একটুও অসুবিধে হয়নি মানুষের। ভালো থাকুন ভিনেশ ফোগট, তুমি আমাদের হৃদয়ে রইবে। এখন দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

পথে যেতে যেতে আমরা নানা রকমের দৃশ্য দেখি, যার মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমরা ভুলে যাই। আবার এমন কিছু ছবি আছে যেগুলো আমাদের সারা জীবন মনে থেকে যায়। এইরকমই নানা রকমের ছবির গল্প নিয়ে আমাদের আজকের পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা এই যে যেতে যেতে নানা রকমের ছবি দেখার কথা বললাম, আর সেই যাওয়াটা হতে পারে গাড়িতে করে যাওয়া, রাস্তার দুধারে যেতে যেতে নানা রকমের দৃশ্য দেখা, কিংবা ট্রেনে করে যাওয়া, অথবা নৌকো করে বা জাহাজে করে যাওয়া। যাওয়া আর কোনো শেষ নেই, আর সেই চলতে চলতে পথে নানা রকমের দৃশ্য দেখা। আর সেই দেখার মধ্যে কিন্তু বেশ একটা মজা রয়েছে, কারণ নতুন নতুন জিনিস দেখা, এমন কিছু ছবি আমরা দেখি যেগুলো হয়তো আর আমাদের কখনো দেখা হবে না, কিংবা সেই পথ দিয়েও হয়তো আমরা আর কখনো যাব না। সেই রকম নানা রকমের ছবি আর সেই সব গল্প অবশ্যই উঠে আসবে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
3: হঠাৎ সামনে শ্রীদের খোসা দিয়ে সামনে যদি যায় সে এ পথ দিয়ে,
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট .com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দূরপাল্লা ট্রেন যেতে যেতে হঠাৎ থেমে গেল অজানা অচেনা ছোট্ট একটা স্টেশনে, ছোট্ট একটা প্ল্যাটফর্ম। ভীষণ নামতে ইচ্ছে করলো, আর নামার পর দেখা গেল ছোট্ট একটা স্টেশন, সেখানে লোকজন প্রায় নেই বললেই চলে। দূরে একটা ছোট্ট গ্রাম, আর দূর থেকে দেখা যাচ্ছে সবুজ গাছে ঘেরা, আর তার মাঝখানে সবুজ একটা মাঠ। ভীষণ যেতে ইচ্ছে করছে, কিন্তু যাওয়া তো সম্ভব।

সম্ভব নয়, কারণ এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। তাই আবার উঠে পড়তে হলো সেই দূরপাল্লার ট্রেনে, আর হয়তো কোনোদিনই যাওয়া হবে না সেই ছোট্ট স্টেশনে। কিন্তু বাড়িতে আসার পরেও বারবার মনে পড়ছে সেই জায়গাটার কথা। এমন একটা দৃশ্যের কথা কল্পনা করলেই কেমন অদ্ভুত লাগে বলুন তো। সত্যি আমাদের এই যেতে যেতে পথে যে নানা রকমের দৃশ্য, আর তার মধ্যে থেকেই যদি এইরকম একটা ছবির মতো যদি কোনো স্টেশন আমরা দেখতে পাই, সত্যি আজ আমাদের পপকর্নে আমরা কথা বলছি এই যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য নিয়ে। শুনছেন রেডিও বাংলা নেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলা নেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

অনেক সময় হয় যে একলা অনেকটা পথ যেতে হয়, আর সেই সময় মনে হয় যে ঠিক আছে একটা বই নিয়ে নেব, আর তারপর পুরো রাস্তাটা আমরা সেই বই পড়তে পড়তেই কাটিয়ে দেব। কিন্তু দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে, যার সঙ্গে কথা বলতে বলতে মুহূর্তের মধ্যেই যেন সেই সময়টুকু পার হয়ে গেল, আর সেই পথের দূরত্বটাও যেন মনে হলো অনেক কম। সেই মানুষটা যার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে না, কোনোদিন তার সঙ্গে আর কথাও হবে না, কিন্তু তার সঙ্গে কাটানো সেই যে মুহূর্তটা, সেই যে সময়টুকু, সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা। আর সেখানেই আপনার সঙ্গে শেয়ার করলাম এমন একটা মুহূর্তের কথা, যে এমন অনেক সময় তো আমাদের হয় যে আমাদের একলা কোথাও হয়তো জার্নি করতে হচ্ছে, আর সেখানেই আমাদের দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে, যার সঙ্গে আর হয়তো কোনো দিন দেখা হবে না, কিন্তু সেই যে স্মৃতিটুকু সেটা কিন্তু থেকে গেছে আজও। আমাদের আজকের এই যেতে যেতে পথে দেখার গল্প নিয়ে আমরা থাকব আমাদের আজকের এই পপকর্নের আড্ডায়, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ,

আঁকা বাঁকা সরু পাহাড়ি পথ বেয়ে চলা, আর সেই পথে চলতে চলতে নানা রকমের ছবি। কোথাও বা পাহাড়ি গাছগুলোতে ফুটে আছে অপূর্ব সব ফুল, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট পাহাড়ি ঝর্ণা, আর তার সেই অপূর্ব জলের শব্দ, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিগুলো একে অপরের সঙ্গে খেলা করছে, আর সেই সব দৃশ্য দেখতে দেখতে পথ চলা, আর তারপর সেই টিলার ওপরে গিয়ে পৌঁছানো, আর সেখান থেকে অপূর্ব দেখা সেই সূর্যাস্ত। তারপরে হয়তো অনেকবার সূর্যাস্ত দেখা হয়েছে, কিন্তু সেই দিনের সেই যে সূর্যাস্ত যা এক অপূর্ব মুগ্ধতা ছড়িয়ে দিয়েছিল, সেটা হয়তো একেবারে অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছিল। তাই পরে যতই সূর্যাস্ত দেখা হোক না কেন, সেই দিনের সেই সূর্যাস্ত, সেই যে মুহূর্ত, সেই যে ছবি, সেটা আজও মনের মধ্যে এখনো গেঁথে রয়েছে। আর সেই রকমই আমাদের পথে দেখা, যেতে যেতে নানা রকমের দৃশ্য, নানা রকমের মুহূর্তের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নের এই আড্ডা অবশ্যই জারি থাকবে, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা নিয়ে। আসলে আমাদের এই যে প্রতিদিনের পথ চলা, সেখানে যেতে যেতে আমরা কত রকমের দৃশ্য প্রতিদিন দেখছি, তার মধ্যে অনেকগুলোই কিন্তু আমরা আর সেভাবে মনে রাখি না। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা সারা জীবন মনে রেখে দিই, সেগুলো আমাদের স্মৃতির মধ্যে থেকে যায়, আর সেগুলোকেই আমরা মাঝে মাঝে যখন মনে করি তখন আমাদের মন একেবারে অন্যরকম হয়ে যায়, একেবারে একটা অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে দেয়। আর সেই সব মুহূর্তের গল্প নিয়েই আজ আমরা ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামীকাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্না দি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: হাডি বর্মন থেকে শুরু করে অনুপম রায়,
3: হে

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

কথায় বলে মানুষ হলো অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাসটা ঠিক কীরকম? মানে কিছু অভ্যাস খুব ভালো, যেরকম ধরুন সকালে ওঠা, যেরকম ধরুন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কিছু অভ্যেস কিন্তু আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং, তাদেরকে নিখাদ বাংলা ভাষায় বলা যেতেই পারে বদভ্যাস। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু বদভ্যাসের কথা। তবে খুব যে সাধারণ বদভ্যাস তা নয়, এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং বদভ্যাস। তো সেরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

ছোটোখাটো বদভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, যেমন ধরুন ভুলে যাওয়া, যেমন ধরুন কি করব বিপদের সময় ঠিক করতে না পারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কিছু বদভ্যাস আছে যেগুলো কিনা বেশ মার্কা মারা। তো সেরকমই একটি বদভ্যাস ছিল আমাদের পাড়ায় এক ভূতপূর্ব দিদির, না ভূতপূর্ব বলছি কারণ আমাদের সেই পাড়াতুতো দিদির বিয়ে হয়ে গিয়েছিল, এবং বিয়ের পরে সেই দিদি ক্রমশ শুকিয়ে যেতে লাগলো। বিভিন্ন ডাক্তার বদ্যি সমস্ত কিছু দেখানোর পরেও খুব একটা কিছু সুরাহা হলো না। তারপরে জানা গেল তার আসল বদভ্যাসের কথা, বদভ্যাসটা ছিল পেন্সিল। আগে হ্যাঁ, সেই দিদি বিয়ের আগে রীতিমতন পেন্সিল খেত, আর সেই পেন্সিল খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল বলেই তার এত মনোকষ্ট এবং তারপরেই এই শুকিয়ে যাওয়া। বুঝতে পাচ্ছেন যে বদভ্যাসটা ঠিক কোন লেভেলের ছিল? তো রেডিও বাংলা নাইট .com-এ আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে এরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসকে নিয়ে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট .com।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: মিষ্টি বাঁশির সুরে, ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরা রোদুরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

কিছু কিছু বদভ্যাস এরকমও আছে যেগুলো কিনা রীতিমতন বিপদে ফেলে দিতে পারে আপনাকে, মানে আপনাকে নয়, যার এই বদভ্যাসটা আছে তাকে। সেরকম বদভ্যাস কিন্তু ইন্টারেস্টিং তো বটেই, বেশ বিপজ্জনকও। তো রেডিও বাংলানাইট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বদভ্যাসকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু বিপজ্জনক বদভ্যাস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখ ফসকে কিছু বলে ফেলা বা একটা ম্যানিয়ার মতন কিছু বলে যাওয়া। যেমন ধরুন আপনার, আগে হ্যাঁ হ্যাঁ আপনার, মানে ধরুন বাজারে গিয়ে আপনি বললেন যে ইস আপনার মুড়োটার কি দাম বলুন তো, মানে মাছের মুড়োর জায়গায় আর কি, কীরকম শোনাতে লাগবে বলুন। আবার ধরুন অনেকেই মুখ ফসকে গুড বলে ফেলেন, মানে কেউ একটা কথা আপনাকে বললেন, তার উত্তরে আপনি বললেন গুড। এরকম সময়ে যদি কেউ আপনাকে নিজের দুঃখের কাহিনী শোনায় আর আপনি যদি তার রেসপেক্টে এটা বলেন যে গুড, কীরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারছেন? তো রেডিও বাংলানাইট ডট কমে এরকমই কিছু অদ্ভুত বদভ্যাসের কথা আমি গৌরব শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানাইট ডট কম।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

ক্রিকেটারদেরও কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত বদভ্যাস আছে। যেমন ধরুন আমাদের মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার, তার কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে তিনি সবসময় বাঁ পায়ের প্যাডটি আগে পরতেন। আবার আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে জার্সিতে তিনি বেশি রান করতেন পরপর বেশ কয়েকটা ম্যাচ সেই জার্সিটাই তিনি বারবার কেচে কুচে পরতেন। ইভেন আমাদের ব্রায়ান লারারও কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, তিনি তার পকেটে সব সময় একটি লাল রুমাল রাখতেন। এগুলো আপনি বলতেই পারেন কুসংস্কার কিংবা সুপারস্টিশন, কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু আদতে বদভ্যাসই, কি বলেন? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, বদভ্যাসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর বদ অভ্যাসের কথা যদি বলতেই হয় তাহলে আমার এক বন্ধুর কাহিনী কি করে বাদ দিই বলুন তো। আমার সেই বন্ধু যার একটি অদ্ভুত বদ অভ্যাস আছে, সেটা হলো ভূত। না মানে ভূতের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে যায় না, কিন্তু তার ভূতের ফিল্ম দেখা চাই, মানে ভূতের মুভি না দেখলে তার একদম ভাত হজম হবে না আর কি। সেটা তো অনেকেই হতে পারে, কিন্তু বদ অভ্যাসটা যে জন্য বলছি সেটা হলো সে প্রচণ্ড ভয়ও পায় ভূতে, কাজেই সে ভূতের মুভিও দেখবে, তারপর ভয়ের চোটে সারা রাত ঘুমোতেও পারবে না। এরকম অদ্ভুত অভ্যাস বা এরকম অদ্ভুত বদ অভ্যাসের কোনো মানে হয় বলুন তো? কে জানে, এর মানেটা ওই হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডাটা সরে আমাদের আড্ডাটা জারি ছিল এরকমই কিছু ইন্টারেস্টিং বদ অভ্যাস নিয়ে। ঠিক কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা শুনে? আপনার কিংবা আপনার কোনো নিকটজনের এরকম কোনো বদ অভ্যাসের কথা মনে পড়লো কি আপনার? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে জানিয়ে যাই যে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সব সময় সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com। টাটা।

0: radiobanglanei.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান নিয়ে হাজির হয়েছি, যেখানে প্রচুর গান শোনাবো আপনাকে, তার সাথে সাথে অনেক গল্প করার আছে, তর্ক করার আছে। কেন তর্ক করব সেটা একটু গানের পরেই বলি, একটা ছোটখাটো ব্রেক নিয়ে ফিরছি। আড্ডায় শুনছেন radiobanglanei.com, মন চক্ষুন নিরুদ্দেশ।
1: Office time, mystery jam.

Mutual দিচ্ছি দৌড় একটা দশ হচ্ছে লেগ খেপছে বস সেখানে তো।

0: দেখবে।
1: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ, শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়।
2: হঠাৎ সামনে শ্রীদের খোসা দিয়ে সামনে যদি যায় সে এ পথ দিয়ে,
1: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
4: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া, ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
3: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
5: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem with Eto services? That level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions. That level of clarity and control isn't a dream, it's what to deliver. The Redspot team helps enterprises manage IT assets, optimize

শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

আড্ডা শুরুতে ফার্স্টে কিন্তু বললাম আপনাকে যে তর্ক করতে হবে, তর্ক আমিও করব, তর্ক আপনিও করবেন। তর্ক মানে শুধুমাত্র গলা উঁচিয়ে বা গলা চেঁচিয়ে কথা বলা তা কিন্তু না, যুক্তি তর্ক এই ব্যাপারেও কিন্তু আমাদের একটা ভালো মতো জ্ঞান রাখাটা খুব দরকার, মানে যারা যুক্তি দিয়ে কথা বলে। এই যে তর্ক কথাটা যে বলছি, তর্কের সাথে সাথে না যখনই ফার্স্টে যদি আপনাকে বলি ধরুন তর্ক শব্দটা, তখনই আপনার মাথায় কি আসে, এই ঝামেলা, অশান্তি, বিদ্বেষ, হিংসুটে, মানে এই সব কিছু একটা আসে, তাই তো? কিন্তু তর্ক একটা পজিটিভও দিক আছে। সেই পজিটিভ দিক কি এবং নেগেটিভ দিক কি, সেটা নিয়েই আজকে আপনার সঙ্গে আমার মুখোমুখি তর্ক গান জড়িয়ে রাখি।

ছোটবেলায় শুনেছিলাম যে তর্ক করতে নেই, যখনই কেউ মুখে মুখে কথা বলে তখন কিন্তু তর্ক হয়ে যায়। আবার ধরুন এই যে তর্ক করতে নেই তার মানে চুপ করে থাকা, এই যে চুপ করে থাকতে থাকতে কখন বড় হতে হতে সিচুয়েশনে পড়েও চুপ হয়ে যায় মানুষ সেটা বুঝতেই পারে না। এবং সাইকোলজিস্টরা যারা মনের খবর রাখে, মনের খেয়াল রাখে, মনের চিকিৎসা করে, তারা নিশ্চয়ই বুঝবেন এবং তাদের তথ্য অনুযায়ী আমি কথাটা বলছি যে অনেক ছোটবেলার কিছু ঘটনা, চুপ হয়ে যাওয়ার ঘটনা কিন্তু বড় হয়ে যাওয়ার পরও প্রভাব ফেলে। তাই মাঝে মাঝে তর্ক করা উচিত, কিন্তু হ্যাঁ ওই যে যুক্তিতর্ক, কারণ আমার মনে হয় বড়দের সাথে তো অবশ্যই তোমার যেটা ভালো লাগছে না সেটা তুমি স্পষ্ট ভাষায় বলো। আর তর্ক মানে কিন্তু মুখে মুখে কথা বলা না, বা অসম্মান করা না, বা কাউকে ছোট করা না, নিচ দেখানো না। আমার যেটা মনের ভাবনা বা আমার যে ফিলিংস বা আমি কিরকম পরিস্থিতিতে আছি সেটা পরিষ্কার ভাষায় বলা। আবার অনেক সময় অসহায় ফিল করছি কিন্তু লোককে যদি ওটা দেখিয়ে দিই, অসহায় ফিল করছি তর্ক না করে, তাহলে বড্ড মুশকিল আমাদের এই পৃথিবীতে।

কোথাও ভাষণ কোথাও আবার একটু শাসন, তোমার চিঠির কোথাও ভাষণ কোথাও আবার একটু শাসন।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা net.com, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা net.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ, ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভারতবর্ষে শাস্ত্র ঘাঁটলে বা পুঁথি ঘাঁটলে আমরা কিন্তু জানতে পারি যে ভারতের শিক্ষার মানটা কোথায় ছিল। এই যে প্রভাবশালী দেশ বা শিক্ষিত সব থেকে বেশি সেই দেশ যেই সময় পৃথিবীর মানচিত্রে ছিল, এবং সেই সময় আমরা জানি যে তর্কবিদ্যার ওপর বা তর্কবিদ্যার সাথে যুক্ত কত কালজয়ী পুরুষের নাম আছে, মহাপুরুষের নাম, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু এই যে তর্ক নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে, আমার মনে হয় অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে তর্ক মানেই কিন্তু ওই যে কাউকে ছোট করা বা হচ্ছে কাউকে নিচু দেখানো, সেটা কিন্তু না। তর্ক মানে হচ্ছে নিজের যে সঠিক সিদ্ধান্ত বা নিজের যে সঠিক কথাটা সঠিক উপায়ে সঠিক মানুষকে বলা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাই পাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিও.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং তর্ক নিয়ে অনেক তর্ক করে ফেলেছি গান্ধরিয়ার আড্ডায় এবং ভালো ভালো গানও শুনিয়ে ফেলেছি। তাহলে আমার মনে হয় যে ডিবেট কম্পিটিশনগুলো হয় সেখানে কিন্তু খুবই মাথা ভীষণ শার্প না থাকলে কথা বলা যায় না, কারণ কোনো মানুষ যখন রেগে গিয়ে তর্ক করে তখন সে উল্টোপাল্টা বকবে, যখন সে মাথা ঠান্ডা করে কথা বলে সেটাই কিন্তু আসল যুক্তিতর্কের তর্ক। আপনি কি মনে করেন, আপনার কাছে তর্ক ডেফিনেশন কি? অবশ্যই আপনার কাছে প্রশ্নটা ছুড়লাম, তার কারণ উত্তরটা এক্সপেক্ট করছি আর অপেক্ষায় থাকবো। তার সাথে সাথে আজকের আড্ডাটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobangladesh.com-এ। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা .com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজ অবশ্যই এমন একজনের কথা বলবো যে কিনা এই মুহূর্তে আমাদের মনকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। অলিম্পিক্সের ইতিহাসেই কুস্তির ফাইনালে মাত্র 100 গ্রাম ওজন বেড়ে যাওয়ায় কোনো প্রতিযোগীর ডিসকোয়ালিফাইড হওয়ার নজির নেই। অর্থাৎ কিনা নিয়মের মধ্যে থেকে বিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন মুহূর্তে মূল্যহীন। রূপততুর কোনো পদকেই আর নেই অধিকার, বরং ছিনিয়ে নেওয়া হলো তার যাবতীয় গৌরব। আচমকা সোনার লড়াই থেকে ছুঁড়ে ফেলা হলো আস্থা করে, পাল্টে গেল দুনিয়া। রোজ ঝলমলে দিনে লাগলো গ্রহণ, আঁধারে ডুবে গেল কেরিয়ার, খান খান হয়ে ঝরে পড়ল এত বছরের পরিশ্রম। আসলে চোখের সামনে পড়ে থাকলো স্রেফ শূন্যতা। মুহূর্তে অভিশপ্ত মনে হলো নিজেকে, তাই তো হতাশায় নিয়ে ফেললেন অবসর। ভেনাস ফোগাট, আজ তার কথা নিয়েই আড্ডা হবে আজকের এই এক ঘন্টায়। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর জুড়ে থাকুন আজকের এই অলিম্পিক্সে, এবারের অলিম্পিক্সের এক বিরল ঘটনা যেটা কিন্তু আমাদেরকে সত্যি নাড়িয়ে দিয়ে গেল। আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই গান মুসাফিরের ভেনাস ফোগাটের কথা নিয়ে। এখন গান শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে ভিনেস ভোগার্টের কথা নিয়ে। এবং সত্যি ভিনেস ভোগার্ট আমাদের মন জিতে নিয়েছেন। কীর্তির আইফেল টাওয়ারেই নিজের নাম খোদাই করার প্রতিশ্রুতি ছিল 29 বছর বয়সী লড়াইয়ে। কোনো ভারতীয় এর আগে অলিম্পিক্সের কুস্তিতে সোনার লড়াইয়ে নামার মঞ্চে পৌঁছয়নি, কিন্তু ভিনেস সেই অদম্য স্থানে পা রেখেছিলেন এবং চলার পথে হারিয়েছিলেন এমন একজনকে যিনি ক্যারিয়ারের কখনো পরাজয়ের স্বাদ পাননি। কুস্তির ইতিহাসে যে শৃঙ্গে তেরেঙ্গা ওড়ানোর স্বপ্ন রেখেছিলেন হরিয়ানার তরুণী, সেখানে যাওয়ার পথটাই এতদিন ছিল অজানা। আমরা ফিরব আবারও আজকের এই কথা নিয়ে, তাই কোথাও যাবেন না, আবারও জুড়ে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কম এ ভিনেসের কথা। কিন্তু লড়াই লড়াই লড়াই লড়াই আমাদের প্রত্যেকের জীবনের কাছে সাফল্য এনে দেয়, আর এনে দিয়েওছে ভিনেসের জীবনেও। তাই লড়াই ছাড়া জীবন এক মুহূর্ত থেমে থাকে না, লড়াই জারি থাকবে, সাফল্য ঠিক তার জায়গা দেখাবে। সঙ্গে থাকুন, আবার ফিরব এখন গান।

এটা চলছে রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে, আমি সৌভিক, শুনছেন ভেনিসের কথা। তো কুস্তির ঐতিহ্য অবশ্য ওজন বেড়ে যাওয়া বা তা কমানোর চেষ্টা ভিনগ্রহের আজব ব্যাপার নয়, এটা কোচ, পুষ্টিবিদ কিংবা ট্রেনারদের সাপোর্ট স্টাফের রুটিন সাইটমেন্টের মধ্যেই পড়ে। আর সেজন্যই উঠছে প্রশ্ন, যেখানে সারা দেশ অলিম্পিক্সে সোনার জন্য ভেনিসের দিকে তাকিয়ে, সেখানে কি না 100 গ্রাম ওজন কমানো গেল না কিছুতেই, নাকি 94-এর ওই সেই মুহূর্ত অর্থাৎ ডিয়েগো মারাদোনার কাশির ওষুধ খেয়ে ডোপ টেস্টে ধরা পড়ার মতো অবস্থাই হলো তার? তো কাছের লোকেদের উপর ভরসা করে কি ডুবতে হলো তাকে? পুরোটাই কি ষড়যন্ত্র, চক্রান্ত, নাকি স্রেফ নির্বুদ্ধিতা, দক্ষতার অভাব? সংশয় সন্দেহ ফিসফাস কিন্তু থাকছেই, থাকবেও। তো রাজনৈতিক প্রতিহিংসা থিওরি যদি সরিয়েও রাখা যায়, তাহলে ভেনিস কাণ্ড ইতিমতো কিন্তু বিস্ময়জনক। সেক্ষেত্রে অবধারিতভাবেই প্রশ্নের মুখে পুষ্টিবিদের যোগ্যতা। তো সেমিফাইনালে জেতার পর কোন মন্ত্র বলে ওজন বেড়ে যায় 2.7 কেজি? সেখানে বড় সড় সহস্য, এক রাতের মধ্যে 50 কেজির মধ্যে ওজন নিয়ে আসার চ্যালেঞ্জ যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল কিনা সেটা বলা মুশকিল। তবে হুট করে দুর্বোধ্য ধাঁধার সামনেই যেন পড়েছিল সাপোর্ট টিম। আমরা আরও কিছু জানব সংকেতে।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছে আমি সৌকে, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে আজকে আমাদের যে মন কেড়ে নিয়েছে ভিনাস ফোগাটের কথা, আর সেই ভিনাস ফোগাটের এই সাফল্য এর পেছনে এক দীর্ঘ রহস্য। রাতভোর জেগে থেকে শারীরিক কসরতে ঘাম ঝরিয়েও কাজ হয়নি, এমনকি মরিয়া চেষ্টায় রক্ত বের করা হয়েছিল ভেনাসের শরীর থেকে, কেটে ফেলা হয়েছিল চুল, ছাঁটা হয়েছিল পোশাকের দৈর্ঘ্য, কিন্তু তাতেও 100 গ্রাম কমানো যায়নি। তাৎপর্যের ব্যাপারে দেখলে ভেনাসের লড়াই স্রেফ অলিম্পিক্সের সোনার জন্য ছিল না, বরং জাতীয় শিবিরে মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির বিরুদ্ধে তা হয়ে উঠেছিল প্রতিবাদের চলন্ত প্রতীক। তাই রাষ্ট্রযন্ত্রের অন্যায়ের বিরুদ্ধে যন্তর মন্তর গড়ছে ওঠা মানুষটিকে ধর্ণা মঞ্চে থেকে টেনে হিঁচড়ে সরানো হয়েছিল, কিন্তু আপোষের রাস্তায় তিনি হাঁটেননি, বরং রাত কাটিয়েছেন রাজপথে, সরব হয়েছেন সতীর্থদের বিচারের দাবিতে, এবং যেটা সুবিচার। এমনকি পছন্দের 53 কেজি ইভেন্টে নামতে না পারার ধাক্কাও সামলেছেন রড়াসকু মানসিকতায়। আমরা আরও জানবো এই ভেনাসের কথা, আর যত জানবো তত শিহরিত হব, তত লড়াইয়ের জেদ তৈরি হবে মনের মধ্যে। সঙ্গে থাকুন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

দেখতে দেখতে সময়ের কিন্তু একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আমি সৌভিক। আর আজকের এই আড্ডা শেষ হলে অবশ্যই কিন্তু জানাতে বলবেন না কেমন লাগলো 4447503965712 কেমন লাগলো আজকের এই ভিনেশের কথা। এবং আপনিও যদি ভিনেশ সম্পর্কে কিছু বলতে চান অবশ্যই মেল করুন gm@radiobanglanet.com-এ। তো যেটা বলছিলাম যে 50 কেজি ইভেন্টে মানিয়ে নেন সহজাত দক্ষতা এবং চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন গতবারের সোনাজয়ী জাপানের সুসাকিকে যে দাপটে হারান তাতে সোনার প্রতিশ্রুতি ছিল। পোডিয়ামে সোনা গলায় দাঁড়ানো ভিনেশের জন্য জাতীয় সঙ্গীত বাজলে স্বীকৃতি পেত প্রতিবাদী কণ্ঠস্বর। কারোর কারোর নিশ্চয়ই পছন্দ হয়নি, তারাই কলকাঠি নাড়েননি। তো ভেঙে পড়া ভিনেশ বিদায় জানিয়েছেন কুস্তিকে, ক্লান্ত বিধ্বস্ত, তার আর লড়াইয়ের ক্ষমতা নেই। তবে অলিম্পিক্সের পদক না মিললেও জনগণের হৃদয়ের রাজ দরবারে সিংহাসনে অভিষিক্ত তিনি। সোনা নয়, তিনি জিতলেন মানুষের মন। হ্যাঁ, এই যে ব্যাপারটা, মানুষের মন জেতা হচ্ছে সবথেকে কঠিন। আর নিজের লড়াই জারি রাখলে সেই লড়াই বুঝতে পারে অপর একজন যার নিখুঁত মন। আর সেভাবেই এসএল লড়াইকে চিনতে একটুও অসুবিধে হয়নি মানুষের। ভালো থাকুন ভিনেশ ফোগট, তুমি আমাদের হৃদয়ে রইবে। এখন দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

পথে যেতে যেতে আমরা নানা রকমের দৃশ্য দেখি, যার মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমরা ভুলে যাই। আবার এমন কিছু ছবি আছে যেগুলো আমাদের সারা জীবন মনে থেকে যায়। এইরকমই নানা রকমের ছবির গল্প নিয়ে আমাদের আজকে পপকর্ন শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা এই যে যেতে যেতে নানা রকমের ছবি দেখার কথা বললাম, আর সেই যাওয়াটা হতে পারে গাড়িতে করে যাওয়া, রাস্তার দুধারে যেতে যেতে নানা রকমের দৃশ্য দেখা, কিংবা ট্রেনে করে যাওয়া, অথবা নৌকো করে বা জাহাজে করে যাওয়া। যাওয়া আর কোনো শেষ নেই, আর সেই চলতে চলতে পথে নানা রকমের দৃশ্য দেখা। আর সেই দেখার মধ্যে কিন্তু বেশ একটা মজা রয়েছে, কারণ নতুন নতুন জিনিস দেখা, এমন কিছু ছবি আমরা দেখি যেগুলো হয়তো আর আমাদের কখনো দেখা হবে না, কিংবা সেই পথ দিয়েও হয়তো আমরা আর কখনো যাব না। সেই রকম নানা রকমের ছবি আর সেই সব গল্প অবশ্যই উঠে আসবে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন চক্ষু নিরুদ্দেশ।

0: ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআইদের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দূরপাল্লা ট্রেন, যেতে যেতে হঠাৎ থেমে গেল অজানা অচেনা ছোট্ট একটা স্টেশনে, ছোট্ট একটা প্ল্যাটফর্ম। ভীষণ নামতে ইচ্ছে করলো, আর নামার পর দেখা গেল ছোট্ট একটা স্টেশন, সেখানে লোকজন প্রায় নেই বললেই চলে। দূরে একটা ছোট্ট গ্রাম, আর দূর থেকে দেখা যাচ্ছে সবুজ গাছে ঘেরা, আর তার মাঝখানে সবুজ একটা মাঠ। ভীষণ যেতে ইচ্ছে করছে, কিন্তু যাওয়া তো সম্ভব নয়, কারণ এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। তাই আবার উঠে পড়তে হলো সেই দূরপাল্লা ট্রেনে, আর হয়তো কোনোদিনই যাওয়া হবে না সেই ছোট্ট স্টেশনে। কিন্তু বাড়িতে আসার পরেও বারবার মনে পড়ছে সেই জায়গাটার কথা। এমন একটা দৃশ্যের কথা কল্পনা করলেই কেমন অদ্ভুত লাগে বলুন তো। সত্যি আমাদের এই যেতে যেতে পথে যে নানা রকমের দৃশ্য, আর তার মধ্যে থেকেই যদি এইরকম একটা ছবির মতো যদি কোনো স্টেশন আমরা দেখতে পাই, সত্যি আজ আমাদের পপকর্নে আমরা কথা বলছি এই যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

অনেক সময় হয় যে একলা অনেকটা পথ যেতে হয়, আর সেই সময় মনে হয় যে ঠিক আছে একটা বই নিয়ে নেব আর তারপর পুরো রাস্তাটা আমরা সেই বই পড়তে পড়তেই কাটিয়ে দেব। কিন্তু দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে যার সঙ্গে কথা বলতে বলতে মুহূর্তের মধ্যেই যেন সেই সময়টুকু পার হয়ে গেল, আর সেই পথের দূরত্বটাও যেন মনে হলো অনেক কম। সেই মানুষটা যার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে না, কোনোদিন তার সঙ্গে আর কথাও হবে না, কিন্তু তার সঙ্গে কাটানো সেই যে মুহূর্তটা, সেই যে সময়টুকু, সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা। আর সেখানেই আপনার সঙ্গে শেয়ার করলাম এমন একটা মুহূর্তের কথা, যে এমন অনেক সময় তো আমাদের হয় যে আমাদের একলা কোথাও হয়তো জার্নি করতে হচ্ছে, আর সেখানেই আমাদের দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে যার সঙ্গে আর হয়তো কোনো দিন দেখা হবে না, কিন্তু সেই যে স্মৃতিটুকু সেটা কিন্তু থেকে গেছে আজও। আমাদের আজকের এই যেতে যেতে পথে দেখার গল্প নিয়ে আমরা থাকব আমাদের আজকের এই পপকর্নের আড্ডায়, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

আঁকা বাঁকা সরু পাহাড়ি পথ বেয়ে চলা, আর সেই পথে চলতে চলতে নানা রকমের ছবি। কোথাও বা পাহাড়ি গাছগুলোতে ফুটে আছে অপূর্ব সব ফুল, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট পাহাড়ি ঝর্ণা, আর তার সেই অপূর্ব জলের শব্দ, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিগুলো একে অপরের সঙ্গে খেলা করছে, আর সেই সব দৃশ্য দেখতে দেখতে পথ চলা, আর তারপর সেই টিলার ওপরে গিয়ে পৌঁছানো, আর সেখান থেকে অপূর্ব দেখা সেই সূর্যাস্ত। তারপরে হয়তো অনেকবার সূর্যাস্ত দেখা হয়েছে, কিন্তু সেই দিনের সেই যে সূর্যাস্ত যা এক অপূর্ব মুগ্ধতা ছড়িয়ে দিয়েছিল, সেটা হয়তো একেবারে অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছিল। তাই পরে যতই সূর্যাস্ত দেখা হোক না কেন, সেই দিনের সেই সূর্যাস্ত, সেই যে মুহূর্ত, সেই যে ছবি, সেটা আজও মনের মধ্যে এখনো গেঁথে রয়েছে। আর সেই রকমই আমাদের পথে দেখা, যেতে যেতে নানা রকমের দৃশ্য, নানা রকমের মুহূর্তের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নের এই আড্ডা অবশ্যই জারি থাকবে, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মিঠো বাউলের সুর,
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি,
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা নিয়ে। আসলে আমাদের এই যে প্রতিদিনের পথ চলা, সেখানে যেতে যেতে আমরা কত রকমের দৃশ্য প্রতিদিন দেখছি, তার মধ্যে অনেকগুলোই কিন্তু আমরা আর সেভাবে মনে রাখি না, কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা সারা জীবন মনে রেখে দিই, সেগুলো আমাদের স্মৃতির মধ্যে থেকে যায়। আর সেগুলোকেই আমরা মাঝে মাঝে যখন মনে করি, তখন আমাদের মন একেবারে অন্যরকম হয়ে যায়, একেবারে একটা অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে দেয়। আর সেই সব মুহূর্তের গল্প নিয়েই আজ আমরা ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমিয়ে আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্না দি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরে রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.com এ।

ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আপনি শুনছেন জাস্ট গান শুধুমাত্র রেডিও বাংলানে.com এ। মন যখন নিরুদ্ধ।

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে radiobanglanet.com এর ওয়েব তরঙ্গে।

কথায় বলে মানুষ হলো অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাসটা ঠিক কীরকম? মানে কিছু অভ্যাস খুব ভালো, যেরকম ধরুন সকালে ওঠা, যেরকম ধরুন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কিছু অভ্যেস কিন্তু আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং, তাদেরকে নিখাদ বাংলা ভাষায় বলা যেতেই পারে বদভ্যাস। তো রেডিও বাংলা নেট ডট কমে শুনছেন ইচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু বদভ্যাসের কথা। তবে খুব যে সাধারণ বদভ্যাস তা নয়, এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং বদভ্যাস। তো সেরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

0: spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে, সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

ছোটোখাটো বদভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, যেমন ধরুন ভুলে যাওয়া, যেমন ধরুন কি করব বিপদের সময় ঠিক করতে না পারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কিছু বদভ্যাস আছে যেগুলো কিনা বেশ মার্কা মারা। তো সেরকমই একটি বদভ্যাস ছিল আমাদের পাড়ায় এক ভূতপূর্ব দিদির, না ভূতপূর্ব বলছি কারণ আমাদের সেই পাড়াতুতো দিদির বিয়ে হয়ে গিয়েছিল, এবং বিয়ের পরে সেই দিদি ক্রমশ শুকিয়ে যেতে লাগলো। বিভিন্ন ডাক্তার বদ্যি সমস্ত কিছু দেখানোর পরেও খুব একটা কিছু সুরাহা হলো না। তারপরে জানা গেল তার আসল বদভ্যাসের কথা, বদভ্যাসটা ছিল পেন্সিল। আগে হ্যাঁ, সেই দিদি বিয়ের আগে রীতিমতন পেন্সিল খেত, আর সেই পেন্সিল খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল বলেই তার এত মনোকষ্ট এবং তারপরেই এই শুকিয়ে যাওয়া। বুঝতে পাচ্ছেন যে বদভ্যাসটা ঠিক কোন লেভেলের ছিল? তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে এরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসকে নিয়ে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: মিষ্টি বাঁশির সুরে, ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরার দূরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

কিছু কিছু বদভ্যাস এরকমও আছে যেগুলো কিনা রীতিমতো বিপদে ফেলে দিতে পারে আপনাকে, মানে আপনাকে নয়, যার এই বদভ্যাসটা আছে তাকে। সেরকম বদভ্যাস কিন্তু ইন্টারেস্টিং তো বটেই, বেশ বিপজ্জনকও। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বদভ্যাসকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু বিপজ্জনক বদভ্যাস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখ ফসকে কিছু বলে ফেলা বা একটা ম্যানিয়ার মতন কিছু বলে যাওয়া। যেমন ধরুন আপনার আগে, হ্যাঁ হ্যাঁ আপনার, মানে ধরুন বাজারে গিয়ে আপনি বললেন যে ইস আপনার মুড়োটার কি দাম বলুন তো, মানে মাছের মুড়োর জায়গায় আর কি, কীরকম শোনাতে লাগবে বলুন। আবার ধরুন অনেকেই মুখ ফসকে গুড বলে ফেলেন, মানে কেউ একটা কথা আপনাকে বললেন, তার উত্তরে আপনি বললেন গুড। এরকম সময়ে যদি কেউ আপনাকে নিজের দুঃখের কাহিনী শোনায় আর আপনি যদি তার রেসপেক্টে এটা বলেন যে গুড, কীরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারছেন? তো রেডিও বাংলা নাইট ডট কমে এরকমই কিছু অদ্ভুত বদভ্যাসের কথা আমি গৌরব শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: anuga.
1: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

ক্রিকেটারদেরও কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত বদভ্যাস আছে। যেমন ধরুন আমাদের মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার, তার কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে তিনি সবসময় বাঁ পায়ের প্যাডটি আগে পরতেন। আবার আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে জার্সিতে তিনি বেশি রান করতেন পরপর বেশ কয়েকটা ম্যাচ সেই জার্সিটাই তিনি বারবার কেচে কুচে পরতেন। ইভেন আমাদের ব্রায়ান লারারও কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, তিনি তার পকেটে সব সময় একটি লাল রুমাল রাখতেন। এগুলো আপনি বলতেই পারেন কুসংস্কার কিংবা সুপারস্টিশন, কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু আদতে বদভ্যাসই, কি বলেন? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, বদভ্যাসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর বদ অভ্যাসের কথা যদি বলতেই হয় তাহলে আমার এক বন্ধুর কাহিনী কি করে বাদ দিই বলুন তো। আমার সেই বন্ধু যার একটি অদ্ভুত বদ অভ্যাস আছে সেটা হলো ভূত। না মানে ভূতের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে যায় না, কিন্তু তার ভূতের ফিল্ম দেখা চাই, মানে ভূতের মুভি না দেখলে তার একদম ভাত হজম হবে না আর কি। সেটা তো অনেকেই হতে পারে, কিন্তু বদ অভ্যাসটা যে জন্য বলছি সেটা হলো সে প্রচণ্ড ভয়ও পায় ভূতে, কাজেই সে ভূতের মুভিও দেখবে, তারপর ভয়ের চোটে সারা রাত ঘুমোতেও পারবে না। এরকম অদ্ভুত অভ্যাস বা এরকম অদ্ভুত বদ অভ্যাসের কোনো মানে হয় বলুন তো? কে জানে, এর মানেটা ওই হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল এরকমই কিছু ইন্টারেস্টিং বদ অভ্যাস নিয়ে। ঠিক কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা শুনে? আপনার কিংবা আপনার কোনো নিকটজনের এরকম কোনো বদ অভ্যাসের কথা মনে পড়লো কি আপনার? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামতে হবে, কিন্তু যাওয়ার আগে আপনাকে জানিয়ে যাই যে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সব সময় সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

0: মানুষ সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান নিয়ে হাজির হয়েছি, যেখানে প্রচুর গান শোনাবো আপনাকে, তার সাথে সাথে অনেক গল্প করার আছে, তর্ক করার আছে। কেন তর্ক করব সেটা একটু গানের পরেই বলি, একটা ছোটখাটো ব্রেক নিয়ে ফিরছি। আর শুনছেন রেডিও বাংলাদেশ .com মন চক্ষুর নিরুদ্দেশ।
1: Office time, mystery jam.

Mutual Bichido Acta Dos Hochele Kepche Boss Shekhane Tu

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
1: সময়।
0: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলা .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
2: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With Eto services, that level of clarity and control isn't a dream, it's what to deliver.

0: The Rexpert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানেট.কম এ মন যখন নিরুদ্দেশ।

আড্ডা শুরুতে ফার্স্টে কিন্তু বললাম আপনাকে যে তর্ক করতে হবে, তর্ক আমিও করব, তর্ক আপনিও করবেন। তর্ক মানে শুধুমাত্র গলা উঁচিয়ে বা গলা চেঁচিয়ে কথা বলা তা কিন্তু না, যুক্তি তর্ক এই ব্যাপারেও কিন্তু আমাদের একটা ভালো মতো জ্ঞান রাখাটা খুব দরকার, মানে যারা যুক্তি দিয়ে কথা বলে। এই যে তর্ক কথাটা যে বলছি, তর্কের সাথে সাথে না যখনই ফার্স্টে যদি আপনাকে বলি ধরুন তর্ক শব্দটা, তখনই আপনার মাথায় কী আসে? এই ঝামেলা, অশান্তি, বিদ্বেষ, হিংসুটে, মানে এই সব কিছু একটা আসে, তাই তো? কিন্তু তর্ক একটা পজিটিভও দিক আছে। সেই পজিটিভ দিক কী এবং নেগেটিভ দিক কী, সেটা নিয়েই আজকে আপনার সঙ্গে আমার মুখোমুখি তর্ক গান দড়িয়ে রাখি।

ছোটবেলায় শুনেছিলাম যে তর্ক করতে নেই, যখনই কেউ মুখে মুখে কথা বলে তখন কিন্তু তর্ক হয়ে যায়। আবার ধরুন এই যে তর্ক করতে নেই তার মানে চুপ করে থাকা, এই যে চুপ করে থাকতে থাকতে কখন বড় হতে হতে সিচুয়েশনে পড়েও চুপ হয়ে যায় মানুষ সেটা বুঝতেই পারে না। এবং সাইকোলজিস্টরা যারা মনের খবর রাখে, মনের খেয়াল রাখে, মনের চিকিৎসা করে, তারা নিশ্চয়ই বুঝবেন এবং তাদের তথ্য অনুযায়ী আমি কথাটা বলছি যে অনেক ছোটবেলার কিছু ঘটনা, চুপ হয়ে যাওয়ার ঘটনা কিন্তু বড় হয়ে যাওয়ার পরও প্রভাব ফেলে। তাই মাঝে মাঝে তর্ক করা উচিত, কিন্তু হ্যাঁ ওই যে যুক্তিতর্ক, কারণ আমার মনে হয় বড়দের সাথে তো অবশ্যই তোমার যেটা ভালো লাগছে না সেটা তুমি স্পষ্ট ভাষায় বলো। আর তর্ক মানে কিন্তু মুখে মুখে কথা বলা না, বা অসম্মান করা না, বা কাউকে ছোট করা না, নিচ দেখানো না। আমার যেটা মনের ভাবনা বা আমার যে ফিলিংস বা আমি কীরকম পরিস্থিতিতে আছি সেটা পরিষ্কার ভাষায় বলা। আবার অনেক সময় অসহায় ফিল করছি কিন্তু লক্ষ্যে যদি ওটা দেখিয়ে দিই, অসহায় ফিল করছি তর্ক না করে, তাহলে বড্ড মুশকিল আমাদের এই পৃথিবীতে।

ভাষণ কোথাও আবার একটু শাসন তোমার চিঠির কোথাও ভাষণ কোথাও আবার একটু শাসন।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও, মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা net.com, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা net.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে, মন যখন নিরুদ্দেশ।
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ,

ভারতবর্ষে শাস্ত্র ঘাঁটলে বা পুঁথি ঘাঁটলে আমরা কিন্তু জানতে পারি যে ভারতের শিক্ষার মানটা কোথায় ছিল। এই যে প্রভাবশালী দেশ বা শিক্ষিত সব থেকে বেশি সেই দেশ যেই সময় পৃথিবীর মানচিত্রে ছিল, এবং সেই সময় আমরা জানি যে তর্কবিদ্যার ওপর বা তর্কবিদ্যার সাথে যুক্ত কত কালজয়ী পুরুষের নাম আছে, মহাপুরুষের নাম, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু এই যে তর্ক নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে, আমার মনে হয় অনেকের মধ্যেই একটা ভুল ধারণা আছে যে তর্ক মানেই কিন্তু ওই যে কাউকে ছোট করা বা হচ্ছে কাউকে নিচু দেখানো, সেটা কিন্তু না। তর্ক মানে হচ্ছে নিজের যে সঠিক সিদ্ধান্ত বা নিজের যে সঠিক কথাটা সঠিক উপায়ে সঠিক মানুষকে বলা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জলানা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

রেডিওবাংলানে.কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং তর্ক নিয়ে অনেক তর্ক করে ফেলেছি গান্ধরিয়ার আড্ডায় এবং ভালো ভালো গানও শুনিয়ে ফেলেছি। তাহলে আমার মনে হয় যে ডিবেট কম্পিটিশনগুলো হয় সেখানে কিন্তু খুবই মাথা ভীষণ শার্প না থাকলে কথা বলা যায় না, কারণ কোনো মানুষ যখন রেগে গিয়ে তর্ক করে তখন সে উল্টোপাল্টা বকবে, যখন সে মাথা ঠান্ডা করে কথা বলে সেটাই কিন্তু আসল যুক্তিতর্কের তর্ক। আপনি কি মনে করেন, আপনার কাছে তর্ক ডেফিনেশন কি? অবশ্যই আপনার কাছে প্রশ্নটা ছুড়লাম, তার কারণ উত্তরটা এক্সপেক্ট করছি আর অপেক্ষায় থাকবো। তার সাথে সাথে আজকের আড্ডাটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobangladesh.com এ। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম। আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজ অবশ্যই এমন একজনের কথা বলবো যে কিনা এই মুহূর্তে আমাদের মনকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। অলিম্পিক্সের ইতিহাসে এই কুস্তির ফাইনালে মাত্র 100 গ্রাম ওজন বেড়ে যাওয়ায় কোনো প্রতিযোগীর ডিসকোয়ালিফাইড হওয়ার নজির নেই। অর্থাৎ কিনা নিয়মের মধ্যে থেকে বিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন মুহূর্তে মূল্যহীন। রূপততুর কোনো পদকেই আর নেই অধিকার, বরং ছিনিয়ে নেওয়া হলো তার যাবতীয় গৌরব। আচমকা সোনার লড়াই থেকে ছুঁড়ে ফেলা হলো আস্তা করে, পাল্টে গেল দুনিয়া। রোজ ঝলমলে দিনে লাগলো গ্রহণ, আঁধারে ডুবে গেল কেরিয়ার, খান খান হয়ে ঝরে পড়ল এত বছরের পরিশ্রম। আসলে চোখের সামনে পড়ে থাকলো স্রেফ শূন্যতা। মুহূর্তে অভিশপ্ত মনে হলো নিজেকে, তাই তো হতাশায় নিয়ে ফেললেন অবসর। ভেনাস ফোগাট, আজ তার কথা নিয়েই আড্ডা হবে আজকের এই এক ঘন্টায়। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর জুড়ে থাকুন আজকের এই অলিম্পিক্সে, এবারের অলিম্পিক্সের এক বিরল ঘটনা যেটা কিন্তু আমাদেরকে সত্যি নাড়িয়ে দিয়ে গেল। আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই গান মুসাফিরের ভেনাস ফোগাটের কথা নিয়ে। এখন গান শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে ভিনেস ভোগার্টের কথা নিয়ে। এবং সত্যি ভিনেস ভোগার্ট আমাদের মন জিতে নিয়েছেন। কীর্তির আইফেল টাওয়ারেই নিজের নাম খোদাই করার প্রতিশ্রুতি ছিল 29 বছর বয়সী লড়াইয়ে। কোনো ভারতীয় এর আগে অলিম্পিক্সের কুস্তিতে সোনার লড়াইয়ে নামার মঞ্চে পৌঁছয়নি, কিন্তু ভিনেস সেই অদম্য স্থানে পা রেখেছিলেন এবং চলার পথে হারিয়েছিলেন এমন একজনকে যিনি ক্যারিয়ারের কখনো পরাজয়ের স্বাদ পাননি। কুস্তির ইতিহাসে যে শৃঙ্গে তেরেঙ্গা ওড়ানোর স্বপ্ন দেখেছিলেন হরিয়ানার তরুণী, সেখানে যাওয়ার পথটাই এতদিন ছিল অজানা। আমরা ফিরব আবারও আজকের এই কথা নিয়ে, তাই কোথাও যাবেন না, আবারও জুড়ে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কমে ভিনেসের কথা। কিন্তু লড়াই লড়াই লড়াই লড়াই আমাদের প্রত্যেকের জীবনের কাছে সাফল্য এনে দেয়, আর এনে দিয়েওছে ভিনেসের জীবনেও। তাই লড়াই ছাড়া জীবন এক মুহূর্ত থেমে থাকে না, লড়াই জারি থাকবে, সাফল্য ঠিক তার জায়গা দেখাবে। সঙ্গে থাকুন, আবার ফিরব, এখন গান।

এটা চলছে রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে, আমি সৌভিক, শুনছেন ভেনিসের কথা। তো কুস্তির ঐতিহ্য অবশ্য ওজন বেড়ে যাওয়া বা তা কমানোর চেষ্টা ভিনগ্রহের আজব ব্যাপার নয়, এটা কোচ, পুষ্টিবিদ কিংবা ট্রেনারদের সাপোর্ট স্টাফের রুটিন সাইটমেন্টের মধ্যেই পড়ে। আর সেজন্যই উঠছে প্রশ্ন, যেখানে সারা দেশ অলিম্পিক্সে সোনার জন্য ভেনিসের দিকে তাকিয়ে, সেখানে কি না 100 গ্রাম ওজন কমানো গেল না কিছুতেই, নাকি 94-এর ওই সেই মুহূর্ত অর্থাৎ ডিয়েগো মারাদোনার কাশির ওষুধ খেয়ে ডোপ টেস্টে ধরা পড়ার মতো অবস্থাই হলো তার? তো কাছের লোকেদের উপর ভরসা করেই কি ডুবতে হলো তাকে? পুরোটাই কি ষড়যন্ত্র, চক্রান্ত, নাকি স্রেফ নির্বুদ্ধিতা, দক্ষতার অভাব? সংশয়, সন্দেহ, ফিসফাস কিন্তু থাকছেই, থাকবেও। তো রাজনৈতিক প্রতিহিংসা থিওরি যদি সরিয়েও রাখা যায়, তাহলে ভেনিস কাণ্ড ইতিমতো কিন্তু বিস্ময়জনক। সেক্ষেত্রে অবধারিতভাবেই প্রশ্নের মুখে পুষ্টিবিদের যোগ্যতা। তো সেমিফাইনালে জেতার পর কোন মন্ত্র বলে ওজন বেড়ে যায় 2.7 কেজি? সেখানে বড় সড়ো সহস্য, এক রাতের মধ্যে 50 কেজির মধ্যে ওজন নিয়ে আসার চ্যালেঞ্জ যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল কিনা সেটা বলা মুশকিল। তবে হুট করে দুর্বোধ্য ধাঁধার সামনেই যেন পড়েছিল সাপোর্ট টিম। আমরা আরও কিছু জানব সংকেতে।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছে আমি সৌভিকের, সঙ্গে আছেন আপনারা। আড্ডা চলছে আজকে আমাদের যে মন কেড়ে নিয়েছে ভিনেস ফোগাটের কথা, আর সেই ভিনেস ফোগাটের এই যে সাফল্য এর পেছনে এক দীর্ঘ রহস্য। রাতভোর জেগে থেকে শারীরিক কসরতে ঘাম ঝরিয়েও কাজ হয়নি, এমনকি মরিয়া চেষ্টায় রক্ত বের করা হয়েছিল ভেনাসের শরীর থেকে, কেটে ফেলা হয়েছিল চুল, ছাঁটা হয়েছিল পোশাকের দৈর্ঘ্য, কিন্তু তাতেও 100 গ্রাম কমানো যায়নি। তাৎপর্যের ব্যাপারে দেখলে ভেনাসের লড়াই স্রেফ অলিম্পিক্সের শোনার জন্য ছিল না, বরং জাতীয় শিবিরে মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির বিরুদ্ধে তা হয়ে উঠেছিল প্রতিবাদের চলন্ত প্রতীক। তাই রাষ্ট্রযন্ত্রের অন্যায়ের বিরুদ্ধে যন্তর মন্তর গড়ছে ওঠা মানুষটিকে ধর্ণা মঞ্চে থেকে টেনে হিঁচড়ে সরানো হয়েছিল, কিন্তু আপোষের রাস্তায় তিনি হাঁটেননি, বরং রাত কাটিয়েছেন রাজপথে, সরব হয়েছেন সতীর্থদের বিচারের দাবিতে, এবং যেটা সুবিচার। এমনকি পছন্দের 53 কেজি ইভেন্টে নামতে না পারার ধাক্কাও সামলেছেন রড়াসকু মানসিকতায়। আমরা আরও জানবো এই ভেনাসের কথা, আর যত জানবো তত শিহরিত হব, তত লড়াইয়ের জেদ তৈরি হবে মনের মধ্যে। সঙ্গে থাকুন।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে, ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশে উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

দেখতে দেখতে সময়ের কিন্তু একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আমি সৌভিক। আর আজকের এই আড্ডা শেষ হলে অবশ্যই কিন্তু জানাতে বলবেন না কেমন লাগলো 4447503965712 তে, কেমন লাগলো আজকের এই ভিনেশের কথা। এবং আপনিও যদি ভিনেশ সম্পর্কে কিছু বলতে চান অবশ্যই মেল করুন gm@radiobanglanet.com-এ। তো যেটা বলছিলাম যে 50 কেজি ইভেন্টে মানিয়ে নেন সহজাত দক্ষতা এবং চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন গতবারের সোনাজয়ী জাপানের সুসাকিকে যে দাপটে হারান তাতে সোনার প্রতিশ্রুতি ছিল। পোডিয়ামে সোনা গলায় দাঁড়ানো ভিনেশের জন্য জাতীয় সঙ্গীত বাজলে স্বীকৃতি পেত প্রতিবাদী কণ্ঠস্বর। কারো কারো নিশ্চয়ই পছন্দ হয়নি, তারাই কলকাঠি নাড়েননি। তো ভেঙে পড়া ভিনেশ বিদায় জানিয়েছেন কুস্তিকে, ক্লান্ত বিধ্বস্ত, তার আর লড়াইয়ের ক্ষমতা নেই। তবে অলিম্পিক্সের পদক না মিললেও জনগণের হৃদয়ের রাজ দরবারে সিংহাসনে অভিষিক্ত তিনি। সোনা নয়, তিনি জিতলেন মানুষের মন। হ্যাঁ, এই যে ব্যাপারটা, মানুষের মন জেতা হচ্ছে সবথেকে কঠিন। আর নিজের লড়াই জারি রাখলে সেই লড়াই বুঝতে পারে অপর একজন যার নিখুঁত মন। আর সেভাবেই ম্যাচের লড়াইকে চিনতে একটুও অসুবিধে হয়নি মানুষের। ভালো থাকুন ভিনেশ ফোগট, তুমি আমাদের হৃদয়ে রইবে। এখন দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

শুনছেন রেডিও বাংলানেট.com ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা এই যে যেতে যেতে নানা রকমের ছবি দেখার কথা বললাম, আর সেই যাওয়াটা হতে পারে গাড়িতে করে যাওয়া, রাস্তার দুধারে যেতে যেতে নানা রকমের দৃশ্য দেখা, কিংবা ট্রেনে করে যাওয়া, অথবা নৌকো করে বা জাহাজে করে যাওয়া। যাওয়া আর কোনো শেষ নেই, আর সেই চলতে চলতে পথে নানা রকমের দৃশ্য দেখা, আর সেই দেখার মধ্যে কিন্তু বেশ একটা মজা রয়েছে, কারণ নতুন নতুন জিনিস দেখা, এমন কিছু ছবি আমরা দেখি যেগুলো হয়তো আর আমাদের কখনো দেখা হবে না, কিংবা সেই পথ দিয়েও হয়তো আমরা আর কখনো যাব না, সেই রকম নানা রকমের ছবি। আর সেই সব গল্প অবশ্যই উঠে আসবে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন শুনবো গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলানেট.com, মন যখন নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
3: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দ একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দূরপাল্লা ট্রেন যেতে যেতে হঠাৎ থেমে গেল অজানা অচেনা ছোট্ট একটা স্টেশনে, ছোট্ট একটা প্ল্যাটফর্ম। ভীষণ নামতে ইচ্ছে করল, আর নামার পর দেখা গেল ছোট্ট একটা স্টেশন, সেখানে লোকজন প্রায় নেই বললেই চলে। দূরে একটা ছোট্ট গ্রাম, আর দূর থেকে দেখা যাচ্ছে সবুজ গাছে ঘেরা, আর তার মাঝখানে সবুজ একটা মাঠ। ভীষণ যেতে ইচ্ছে করছে, কিন্তু যাওয়া তো সম্ভব নয়, কারণ এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। তাই আবার উঠে পড়তে হলো সেই দূরপাল্লার ট্রেনে, আর হয়তো কোনোদিনই যাওয়া হবে না সেই ছোট্ট স্টেশনে। কিন্তু বাড়িতে আসার পরেও বারবার মনে পড়ছে সেই জায়গাটার কথা। এমন একটা দৃশ্যের কথা কল্পনা করলেই কেমন অদ্ভুত লাগে বলুন তো। সত্যি আমাদের এই যেতে যেতে পথে যে নানা রকমের দৃশ্য, আর তার মধ্যে থেকেই যদি এইরকম একটা ছবির মতো যদি কোনো স্টেশন আমরা দেখতে পাই। সত্যি আজ আমাদের পপকর্নে আমরা কথা বলছি এই যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান, ফিরে আসছি গানের ওপারে। তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

অনেক সময় হয় যে একলা অনেকটা পথ যেতে হয়, আর সেই সময় মনে হয় যে ঠিক আছে একটা বই নিয়ে নেব আর তারপর পুরো রাস্তাটা আমরা সেই বই পড়তে পড়তেই কাটিয়ে দেব। কিন্তু দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে যার সঙ্গে কথা বলতে বলতে মুহূর্তের মধ্যেই যেন সেই সময়টুকু পার হয়ে গেল, আর সেই পথের দূরত্বটাও যেন মনে হলো অনেক কম। সেই মানুষটা যার সঙ্গে হয়তো আর কোনোদিন দেখা হবে না, কোনোদিন তার সঙ্গে আর কথাও হবে না, কিন্তু তার সঙ্গে কাটানো সেই যে মুহূর্তটা, সেই যে সময়টুকু, সেটা কিন্তু সারা জীবন মনে থাকবে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকে এর একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা। আর সেখানেই আপনার সঙ্গে শেয়ার করলাম এমন একটা মুহূর্তের কথা, যে এমন অনেক সময় তো আমাদের হয় যে আমাদের একলা কোথাও হয়তো জার্নি করতে হচ্ছে, আর সেখানেই আমাদের দেখা হয়ে গেল এমন একটা মানুষের সঙ্গে যার সঙ্গে আর হয়তো কোনো দিন দেখা হবে না, কিন্তু সেই যে স্মৃতিটুকু সেটা কিন্তু থেকে গেছে আজও। আমাদের আজকের এই যেতে যেতে পথে দেখার গল্প নিয়ে আমরা থাকব আমাদের আজকের এই পপকর্নের আড্ডায়, তাই অবশ্যই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম। মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

আঁকা বাঁকা সরু পাহাড়ি পথ বেয়ে চলা, আর সেই পথে চলতে চলতে নানা রকমের ছবি। কোথাও বা পাহাড়ি গাছগুলোতে ফুটে আছে অপূর্ব সব ফুল, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট পাহাড়ি ঝর্ণা, আর তার সেই অপূর্ব জলের শব্দ, আবার কোথাও বা ছোট্ট ছোট্ট কাঠবিড়ালিগুলো একে অপরের সঙ্গে খেলা করছে, আর সেই সব দৃশ্য দেখতে দেখতে পথ চলা, আর তারপর সেই টিলার ওপরে গিয়ে পৌঁছানো, আর সেখান থেকে অপূর্ব দেখা সেই সূর্যাস্ত। তারপরে হয়তো অনেকবার সূর্যাস্ত দেখা হয়েছে, কিন্তু সেই দিনের সেই যে সূর্যাস্ত যা এক অপূর্ব মুগ্ধতা ছড়িয়ে দিয়েছিল, সেটা হয়তো একেবারে অন্যরকম একটা মাত্রা এনে দিয়েছিল। তাই পরে যতই সূর্যাস্ত দেখা হোক না কেন, সেই দিনের সেই সূর্যাস্ত, সেই যে মুহূর্ত, সেই যে ছবি, সেটা আজও মনের মধ্যে এখনো গেঁথে রয়েছে। আর সেই রকমই আমাদের পথে দেখা, যেতে যেতে নানা রকমের দৃশ্য, নানা রকমের মুহূর্তের গল্প নিয়ে আজ আমরা রয়েছি আমাদের পপকর্নে। শুনছেন রেডিও বাংলানেট .com, আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের পপকর্নের এই আড্ডা অবশ্যই জারি থাকবে, তবে এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির ওপারে, আমি অনামিকা, আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট .com, মন যখন নিরুদ্দেশ।

0: কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও,
0: কখনো সৌভিক
1: কখনো অনামিকা,
0: কখনো মেঠো বাউলের সুর
1: কখনো সুদূর নীহারিকা,
0: কখনো তুমুল হাসি
1: আবার কখনো ক্লাসিক ভালোবাসি, যদি হয় ওপারের কবিতা,
0: যদি হয় এপারের চিঠি।
1: হ্যাঁ, শনিবার এভাবেই জুড়ে থাকুন না রেডিও বাংলা নেটের
2: কথায় কথায়,
0: কথায় কথায়, কথা হোক তোমারও,
1: কথা হোক আমারও।

শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে আমাদের আজকের পপকর্ন নিয়ে, যেখানে আমরা আজ কথা বলছি যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য, নানা ছবি, নানা মুহূর্তের কথা নিয়ে। আসলে আমাদের এই যে প্রতিদিনের পথ চলা, সেখানে যেতে যেতে আমরা কত রকমের দৃশ্য প্রতিদিন দেখছি, তার মধ্যে অনেকগুলোই কিন্তু আমরা আর সেভাবে মনে রাখি না। কিন্তু কিছু কিছু মুহূর্ত আছে যেগুলো আমরা সারা জীবন মনে রেখে দিই, সেগুলো আমাদের স্মৃতির মধ্যে থেকে যায়। আর সেগুলোকেই আমরা মাঝে মাঝে যখন মনে করি, তখন আমাদের মন একেবারে অন্যরকম হয়ে যায়, একেবারে একটা অদ্ভুত মুগ্ধতা ছড়িয়ে দেয়। আর সেই সব মুহূর্তের গল্প নিয়েই আজ আমরা ছিলাম আমাদের পপকর্নের আড্ডায়। আজকের মতো আমাদের অনুষ্ঠান শেষ করবার সময় হয়ে গেছে, কারণ ঘড়ি বলছে অনামিকাকে বিদায় নিতে হবে। তবে কথা দিচ্ছি, আজকের মতো চলে গেলেও আগামী কাল থেকে একই সময় আবার চলে আসব পপকর্ন নিয়ে আপনার সঙ্গে জমি আড্ডা দিতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।

0: এপার বাংলা হোক বা ওপার বাংলা, গঙ্গা হোক বা পদ্মা, মান্না দি থেকে শুরু করে রুনা লায়লা,
1: ইস্তাম্বুল গিয়ে জাপান কাবুল গিয়ে শিখেছি শহরেই রান্না,
2: স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা,
0: আদি বর্মন থেকে শুরু করে অনুপম রায়।

সবার গানের নদীতে গা ভাসাতে আপনাকে শুনতে হবে আমাকে রুবিনার সঙ্গে গান দরিয়া সোম থেকে শুক্র রোজ শুধুমাত্র রেডিও বাংলানিউজ.কম এ।

ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

আপনি শুনছেন জাস্ট গান শুধুমাত্র রেডিও বাংলানে.com এ মন যখন

পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে, আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন আরবিএন ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট .com এর ওয়েব তরঙ্গে।

কথায় বলে মানুষ হলো অভ্যাসের দাস, কিন্তু সেই অভ্যাসটা ঠিক কীরকম? মানে কিছু অভ্যাস খুব ভালো, যেরকম ধরুন সকালে ওঠা, যেরকম ধরুন খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া, ইত্যাদি ইত্যাদি। কিন্তু কিছু কিছু অভ্যেস কিন্তু আছে যেগুলো বেশ ইন্টারেস্টিং, তাদেরকে নিখাদ বাংলা ভাষায় বলা যেতেই পারে বদভ্যাস। তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি। আর সপ্তাহের প্রথম ওয়ার্কিং ডেতে আপনার সঙ্গে শেয়ার করব কিছু বদভ্যাসের কথা। তবে খুব যে সাধারণ বদভ্যাস তা নয়, এগুলো কিন্তু বেশ ইন্টারেস্টিং বদভ্যাস। তো সেরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসের কথা আমি গৌরব আজকে আপনার সঙ্গে শেয়ার করব আমাদের ইচ্ছে ডানার আড্ডার আসরে, কিন্তু সবই করব একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। কাজেই সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: পরপাশে মিস করছেন বাংলাকে, মিস করছেন কলকাতাকে, ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে সেখানকার কৃষ্টি সংস্কৃতি বিনোদন খাওয়া দাওয়া লাইফস্টাইল খেলাধুলা ফ্যাশন ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে, তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিংকে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা .com এর ওয়েব তরঙ্গে।

ছোটোখাটো বদভ্যাস আমাদের প্রত্যেকের মধ্যেই থাকে, যেমন ধরুন ভুলে যাওয়া, যেমন ধরুন কি করব বিপদের সময় ঠিক করতে না পারা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এর বাইরেও কিন্তু কিছু কিছু বদভ্যাস আছে যেগুলো কি না বেশ মার্কা মারা। তো সেরকমই একটি বদভ্যাস ছিল আমাদের পাড়ায় এক ভূতপূর্ব দিদির, না ভূতপূর্ব বলছি কারণ আমাদের সেই পাড়াতুতো দিদির বিয়ে হয়ে গিয়েছিল, এবং বিয়ের পরে সেই দিদি ক্রমশ শুকিয়ে যেতে লাগলো। বিভিন্ন ডাক্তার বদ্যি সমস্ত কিছু দেখানোর পরেও খুব একটা কিছু সুরাহা হলো না। তারপরে জানা গেল তার আসল বদভ্যাসের কথা, বদভ্যাসটা ছিল পেন্সিল। আগে হ্যাঁ, সেই দিদি বিয়ের আগে রীতিমতন পেন্সিল খেত, আর সেই পেন্সিল খাওয়াটা বন্ধ হয়ে গিয়েছিল বলেই তার এত মনোকষ্ট এবং তারপরেই এই শুকিয়ে যাওয়া। বুঝতে পাচ্ছেন যে বদভ্যাসটা ঠিক কোন লেভেলের ছিল? তো রেডিও বাংলা নাইট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি আছে এবং থাকবে এরকমই কিছু ইন্টারেস্টিং বদভ্যাসকে নিয়ে, কিন্তু সবই থাকবে একটা ছোট্ট পুঁচকে ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা উইথ মি গৌরব, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

টিনটিন থেকে ভাবতে ভাবতে হারানো সুর, চার চাকা থেকে দু চাকায় দূর বহু দূর, হাহাহো থেকে হারিয়ে যাওয়া গল্প, তোমার সময় মিলুক আমার সময়ের সঙ্গে। এভাবেই সোম থেকে শুক্র জুড়ে থাকুন সৌভিকের সঙ্গে গান মুসাফিরে, শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ।

0: মিষ্টি বাঁশির সুরে, ওই মন যে রাঙে আকাশ রাঙে সোনা ঝরার দূরে।
1: শুনছেন রেডিও বাংলানেট.কম, বাংলার গান বাঙালির প্রাণ।

কিছু কিছু বদভ্যাস এরকমও আছে যেগুলো কিনা রীতিমতন বিপদে ফেলে দিতে পারে আপনাকে, মানে আপনাকে নয়, যার এই বদভ্যাসটা আছে তাকে। সেরকম বদভ্যাস কিন্তু ইন্টারেস্টিং তো বটেই, বেশ বিপজ্জনক। তো রেডিও বাংলা নাইট ডট কমে শুনছেন ইচ্ছেডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, আর আমাদের আড্ডাটা জারি আছে বদভ্যাসকে নিয়ে। তো যে কথা বলছিলাম যে কিছু কিছু বিপজ্জনক বদভ্যাস আছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মুখ ফসকে কিছু বলে ফেলা বা একটা ম্যানিয়ার মতন কিছু বলে যাওয়া। যেমন ধরুন আপনার আগে, হ্যাঁ হ্যাঁ আপনার, মানে ধরুন বাজারে গিয়ে আপনি বললেন যে ইস আপনার মুড়োটার কি দাম বলুন তো, মানে মাছের মুড়োর জায়গায় আর কি, কীরকম শোনাতে লাগবে বলুন। আবার ধরুন অনেকেই মুখ ফসকে গুড বলে ফেলেন, মানে কেউ একটা কথা আপনাকে বললেন, তার উত্তরে আপনি বললেন গুড। এরকম সময়ে যদি কেউ আপনাকে নিজের দুঃখের কাহিনী শোনায় আর আপনি যদি তার রেসপেক্টে এটা বলেন যে গুড, কীরকম বিপজ্জনক পরিস্থিতি তৈরি হবে বুঝতে পারছেন? তো রেডিও বাংলা নাইট ডট কমে এরকমই কিছু অদ্ভুত বদভ্যাসের কথা আমি গৌরব শেয়ার করছি, আর সেটাই শেয়ার করতে থাকবো একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলা নেট ডট কম।

0: janga.
1: What if your IT partner cared about more than just IT? At ETOS Services, technical excellence goes hand in hand with the real community spirit. While helping global enterprises optimize IT assets and cloud environments, ETOS also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. ETOS Services, trusted IT experts with a human touch. Discover more at www.etosservices.com.
2: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
3: ঘর রাজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
2: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আর্চে।

ক্রিকেটারদেরও কিন্তু অদ্ভুত অদ্ভুত সমস্ত বদভ্যাস আছে। যেমন ধরুন আমাদের মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার, তার কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে তিনি সবসময় বাঁ পায়ের প্যাডটি আগে পরতেন। আবার আমাদের দাদা সৌরভ গাঙ্গুলি, তার একটা অদ্ভুত বদভ্যাস ছিল, সেটা হচ্ছে যে জার্সিতে তিনি বেশি রান করতেন, পরপর বেশ কয়েকটা ম্যাচ সেই জার্সিটাই তিনি বারবার কেচে কুচে পরতেন। ইভেন আমাদের ব্রায়ান লারারও কিন্তু একটা অদ্ভুত বদভ্যাস ছিল, তিনি তার পকেটে সব সময় একটি লাল রুমাল রাখতেন। এগুলো আপনি বলতেই পারেন কুসংস্কার কিংবা সুপারস্টিশন, কিন্তু আমার মনে হয় এগুলো কিন্তু আদতে বদভ্যাসই, কি বলেন? তো রেডিও বাংলানেট ডট কমে শুনছে নিচ্ছে ডানা, আমি গৌরব বসে আছি আপনার মুখোমুখি, বদভ্যাসকে নিয়ে আমাদের আড্ডাটা জারি আছে আর সেটাই জারি থাকবে একটা ছোট্ট ব্রেকের উপরান্তে। সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন ইচ্ছে ডানা, ওনলি অন রেডিও বাংলানেট ডট কম।

আর বদ অভ্যাসের কথা যদি বলতেই হয় তাহলে আমার এক বন্ধুর কাহিনী কি করে বাদ দিই বলুন তো। আমার সেই বন্ধু যার একটি অদ্ভুত বদ অভ্যাস আছে, সেটা হলো ভূত। না মানে ভূতের সঙ্গে সে কন্ট্যাক্ট করতে যায় না, কিন্তু তার ভূতের ফিল্ম দেখা চাই, মানে ভূতের মুভি না দেখলে তার একদম ভাত হজম হবে না আর কি। সেটা তো অনেকেই হতে পারে, কিন্তু বদ অভ্যাসটা যে জন্য বলছি সেটা হলো সে প্রচণ্ড ভয়েও পায় ভূতে, কাজেই সে ভূতের মুভিও দেখবে, তারপর ভয়ের চোটে সারা রাত ঘুমোতেও পারবে না। এরকম অদ্ভুত অভ্যাস বা এরকম অদ্ভুত বদ অভ্যাসের কোনো মানে হয় বলুন তো? কে জানে, এর মানেটা ওই হয়তো ভালো করে বুঝিয়ে বলতে পারবে। তো রেডিও বাংলানেট ডট কমে আজকে ইচ্ছে ডানার আড্ডার আসরে আমাদের আড্ডাটা জারি ছিল এরকমই কিছু ইন্টারেস্টিং বদ অভ্যাস নিয়ে। ঠিক কেমন লাগলো বলুন তো আপনার এই আড্ডাটা শুনে? আপনার কিংবা আপনার কোনো নিকটজনের এরকম কোনো বদ অভ্যাসের কথা মনে পড়লো কি আপনার? তাহলে জানান আমাকে, আমাকে মেল করুন idea@radiobanglanet.com অ্যাড্রেসে, আইডি অর্থাৎ ইচ্ছে ডানার idea@radiobanglanet.com অ্যাড্রেসে। তবে আজকের মতো সময় একদম শেষ, আজকের মতো এখানেই থামতে হবে। কিন্তু যাওয়ার আগে আপনাকে জানিয়ে যাই যে আপনাদের মূল্যবান মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ, কাজেই সব সময় সঙ্গে থাকুন আর অবশ্যই শুনতে থাকুন radiobanglanet.com।

0: রেডিও বাংলানেই ডট কমে আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং শুরু হয়েছে গান দুরিয়ার আড্ডা। প্রত্যেক দিনের মতো আজকেও এক ঘন্টার গান দুরিয়ার আড্ডায় আমি হাজির হয়েছি এবং তার সাথে সাথে অবশ্যই ভালো ভালো গান নিয়ে হাজির হয়েছি, যেখানে প্রচুর গান শোনাবো আপনাকে, তার সাথে সাথে অনেক গল্প করার আছে, তর্ক করার আছে। কেন তর্ক করব সেটা একটু গানের পরেই বলি, একটা ছোটখাটো ব্রেক নিয়ে ফিরছি। আর শুনছেন রেডিও বাংলানেই ডট কম, মন চক্ষুন নিরুদ্দেশ।
1: Office time, mystery jam.

Mutual. Bichido. Ekta dosh. Hochele. Kepche boss.

0: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সবকিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের সময়। যদি মনে হয় হোক না একটা বার্তা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কম এ শুভামির সঙ্গে আড্ডা জাংশনে।
1: এনারাই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করিয়ে নেওয়ার সুবিধা। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: What if your organization finally had complete control not just over every IT asset but over governance and optimization across your entire digital ecosystem? With ETO services, that level of clarity and control isn't a dream, it's what to deliver. Their expert team helps enterprises manage IT assets, optimize cloud subscriptions, and strengthen governance across even the most complex hybrid environments. Discover more at www.etoservices.com.
4: পরপাশে মিস করছেন বাংলাকে? মিস করছেন কলকাতাকে? ছটফট করছেন প্রতি মুহূর্তে নিজেকে আপডেটেড রাখতে কখন কোথায় কি হচ্ছে? সেখানকার কৃষ্টি, সংস্কৃতি, বিনোদন, খাওয়া দাওয়া, লাইফস্টাইল, খেলাধুলা, ফ্যাশন, ব্যবসা বাণিজ্য আর রাজনীতিতে? তাহলে 24/7 চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। তথাকথিত নিরপেক্ষতার নামে খবর পরিবেশনে শোরগোল নয়, আমরা সত্যের পক্ষ নিয়ে খবর করে শোরগোল ফেলি। চলতে চলতে দেখে নিন কোথায় কি চলছে। আমরা জানি সবার আগে, তাই সবার আগে জানে সবাই। ক্লিক করুন আর দেখতে থাকুন RBN ওয়েবসাইটে আমাদের লাইভ স্ট্রিমিং লিঙ্কে হেডলাইন্স কলকাতা। এবার থেকে বিশ্বের বাঙালির কাছে রেডিও বাংলা নেট ডট কম এর ওয়েব তরঙ্গে।

ওপার বাংলা থেকে এপার বাংলা, রবীন্দ্রনাথ থেকে নজরুল, শুধুমাত্র রেডিও বাংলানে .com এ মন যখন নিরুদ্দেশ।

আড্ডা শুরুতেই ফার্স্টে কিন্তু বললাম আপনাকে যে তর্ক করতে হবে, তর্ক আমিও করব, তর্ক আপনিও করবেন। তর্ক মানে শুধুমাত্র গলা উঁচিয়ে বা গলা চেঁচিয়ে কথা বলা তা কিন্তু না, যুক্তি তর্ক এই ব্যাপারেও কিন্তু আমাদের একটা ভালো মতো জ্ঞান রাখাটা খুব দরকার, মানে যারা যুক্তি দিয়ে কথা বলে। এই যে তর্ক কথাটা যে বলছি, তর্কের সাথে সাথে না যখনই ফার্স্টে যদি আপনাকে বলি ধরুন তর্ক শব্দটা, তখনই আপনার মাথায় কি আসে, এই ঝামেলা, অশান্তি, বিদ্বেষ, হিংসুটে, মানে এই সব কিছু একটা আসে, তাই তো? কিন্তু তর্ক একটা পজিটিভও দিক আছে। সেই পজিটিভ দিক কি এবং নেগেটিভ দিক কি, সেটা নিয়েই আজকে আপনার সঙ্গে আমার মুখোমুখি তর্ক গান দিয়ে।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ছোটবেলায় শুনেছিলাম যে তর্ক করতে নেই, যখনই কেউ মুখে মুখে কথা বলে তখন কিন্তু তর্ক হয়ে যায়। আবার ধরুন এই যে তর্ক করতে নেই তার মানে চুপ করে থাকা, এই যে চুপ করে থাকতে থাকতে কখন বড় হতে হতে সিচুয়েশনে পড়েও চুপ হয়ে যায় মানুষ সেটা বুঝতেই পারে না। এবং সাইকোলজিস্টরা যারা মনের খবর রাখে, মনের খেয়াল রাখে, মনের চিকিৎসা করে, তারা নিশ্চয়ই বুঝবেন এবং তাদের তথ্য অনুযায়ী আমি কথাটা বলছি যে অনেক ছোটবেলার কিছু ঘটনা, চুপ হয়ে যাওয়ার ঘটনা কিন্তু বড় হয়ে যাওয়ার পরও প্রভাব ফেলে। তাই মাঝে মাঝে তর্ক করা উচিত, কিন্তু হ্যাঁ ওই যে যুক্তিতর্ক, কারণ আমার মনে হয় বড়দের সাথে তো অবশ্যই তোমার যেটা ভালো লাগছে না সেটা তুমি স্পষ্ট ভাষায় বলো। আর তর্ক মানে কিন্তু মুখে মুখে কথা বলা না, বা অসম্মান করা না, বা কাউকে ছোট করা না, নিচ দেখানো না। আমার যেটা মনের ভাবনা বা আমার যে ফিলিংস বা আমি কীরকম পরিস্থিতিতে আছি সেটা পরিষ্কার ভাষায় বলা। আবার অনেক সময় অসহায় ফিল করছি কিন্তু লোককে যদি ওটা দেখিয়ে দিই, অসহায় ফিল করছি তর্ক না করে, তাহলে বড্ড মুশকিল আমাদের এই পৃথিবীতে।

কোথাও ভাষণ কোথাও আবার একটু শাসন, তোমার চিঠির কোথাও ভাষণ কোথাও আবার একটু শাসন।

0: What if your IT partner cared about more than just IT? At Ethos Services, technical excellence goes hand in hand with the real community spirit while helping global enterprises optimize IT assets and cloud environments. Ethos also believes in giving back, proudly supporting grassroots initiatives like the Woodcomb Under 10 girls football team. Because great companies don't just build great systems, they help build great communities. Ethos Services, trusted IT experts with a human touch. Discover more at www.ethosservices.com.
1: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন, কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
2: ঘর আজ পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজের সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
1: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন, নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
3: শুনছেন রেডিও বাংলা net.com, বাংলার গান বাঙালির প্রাণ। শুনছেন রেডিও বাংলা net.com, বিশ্বের বাঙালির অন্যতম ঠিকানা।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে। ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো, আর আকাশেই উড়ি
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট ডট কমে। মন যখন নিরুদ্দেশ,
2: শুনছেন রেডিও বাংলানেট ডট কম, বাংলার গান, বাঙালির প্রাণ।

ভারতবর্ষে শাস্ত্র ঘাঁটলে বা পুঁথি ঘাঁটলে আমরা কিন্তু জানতে পারি যে ভারতের শিক্ষার মানটা কোথায় ছিল। এই যে প্রভাবশালী দেশ বা শিক্ষিত সব থেকে বেশি সেই দেশ যেই সময় পৃথিবীর মানচিত্রে ছিল, এবং সেই সময় আমরা জানি যে তর্কবিদ্যার ওপর বা তর্কবিদ্যার সাথে যুক্ত কত কালজয়ী পুরুষের নাম আছে, মহাপুরুষের নাম, সেটা নিয়ে পরে আলোচনা করা যাবে। কিন্তু এই যে তর্ক নিয়ে আজকে আলোচনা করা হচ্ছে, আমার মনে হয় অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে তর্ক মানেই কিন্তু ওই যে কাউকে ছোট করা বা হচ্ছে কাউকে নিচু দেখানো, সেটা কিন্তু না। তর্ক মানে হচ্ছে নিজের যে সঠিক সিদ্ধান্ত বা নিজের যে সঠিক কথাটা সঠিক উপায়ে সঠিক মানুষকে বলা।

0: লন্ডনে বসে কলকাতার চায়না টাউনের চাইনিজ চেখে দেখার একমাত্র সুযোগ হ্যারোর কুইন্সবেরির কাছে হাক্কা গার্ডেনে। অ্যাওয়ার্ড উইনিং সেলিব্রিটি শেফ স্টিভেন লির হাতের জাদুতে জিভে জল আনা কলকাতার চিলি চিকেন, তাইপাই পানির, হাক্কা নুডলস, সোয়া চিলি ফিশ, পেপার গার্লিক প্রন কিংবা কলকাতা স্পেশাল ফ্রাইড রাইস। খেতে হলে আজই চলে আসুন হাক্কা গার্ডেনে। টেবিল বুক করতে ফোন করুন 4203-235-2060। আরো বিশদ জানতে চোখ রাখুন www.hakkagarden.co.uk তে।
1: শুনছেন রেডিও বাংলানেট.com, বাংলার গান, বাঙালির প্রাণ।

radiobangla.com-এ আমি রুবিনা আছি আপনার সঙ্গে এবং তর্ক নিয়ে অনেক তর্ক করে ফেলেছি গান্ধরিয়ার আড্ডায় এবং ভালো ভালো গানও শুনিয়ে ফেলেছি। তাহলে আমার মনে হয় যে ডিবেট কম্পিটিশনগুলো হয় সেখানে কিন্তু খুবই মাথা ভীষণ শার্প না থাকলে কথা বলা যায় না, কারণ কোনো মানুষ যখন রেগে গিয়ে তর্ক করে তখন সে উল্টোপাল্টা বকবে, যখন সে মাথা ঠান্ডা করে কথা বলে সেটাই কিন্তু আসল যুক্তিতর্কের তর্ক। আপনি কি মনে করেন, আপনার কাছে তর্ক ডেফিনেশন কি? অবশ্যই আপনার কাছে প্রশ্নটা ছুড়লাম, তার কারণ উত্তরটা এক্সপেক্ট করছি আর অপেক্ষায় থাকবো। তার সাথে সাথে আজকের আড্ডাটা কেমন লাগলো সেটাও জানাতে ভুলবেন না এবং ফলো করতে ভুলবেন না আমাকে www.radiobangladesh.com-এ। ভালো থাকবেন।

শুনছেন ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা net.com, আর এই মুহূর্তে আপনি আছেন গান মুসাফির সৌভিকের সঙ্গে। তো আজ অবশ্যই এমন একজনের কথা বলবো যে কিনা এই মুহূর্তে আমাদের মনকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। অলিম্পিক্সের ইতিহাসে এই কুস্তির ফাইনালে মাত্র 100 গ্রাম ওজন বেড়ে যাওয়ায় কোনো প্রতিযোগীর ডিসকোয়ালিফাইড হওয়ার নজির নেই। অর্থাৎ কিনা নিয়মের মধ্যে থেকে বিপক্ষকে হারিয়ে ফাইনালের টিকিট অর্জন মুহূর্তে মূল্যহীন। রূপ তো দূর, কোনো পদকেই আর নেই অধিকার, বরং ছিনিয়ে নেওয়া হলো তার যাবতীয় গৌরব। আচমকা সোনার লড়াই থেকে ছুঁড়ে ফেলা হলো আস্তা করে, পাল্টে গেল দুনিয়া। রোজ ঝলমলে দিনে লাগলো গ্রহণ, আঁধারে ডুবে গেল কেরিয়ার, খান খান হয়ে ঝরে পড়ল এত বছরের পরিশ্রম। আসলে চোখের সামনে পড়ে থাকলো স্রেফ শূন্যতা। মুহূর্তে অভিশপ্ত মনে হলো নিজেকে, তাই তো হতাশায় নিয়ে ফেললেন অবসর। ভেনাস ফোগাট, আজ তার কথা নিয়েই আড্ডা হবে আজকের এই 1 ঘন্টায়। তাই কোথাও যাবেন না, সঙ্গে থাকুন আর জুড়ে থাকুন আজকের এই অলিম্পিক্সে, এবারের অলিম্পিক্সের এক বিরল ঘটনা যেটা কিন্তু আমাদেরকে সত্যি নাড়িয়ে দিয়ে গেল। আড্ডা জারি থাকবে, সঙ্গে থাকুন। ফিরে আসছি কয়েকটা গানের পর আজকের এই গান মুসাফিরের ভেনাস ফোগাটের কথা নিয়ে। এখন গান শুনতে থাকুন এভাবেই রেডিও বাংলা net.com, মন যখন নিরুদ্দেশ।

আপনি শুনছেন রেডিও বাংলানেট.com প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নির্দেশ।

ব্যাক টু ব্যাক কয়েকটা গানের পর ফিরে এলাম আজকের এই স্পেশাল আড্ডা গান মুসাফিরে ভিনেস ভোগার্টের কথা নিয়ে। এবং সত্যি ভিনেস ভোগার্ট আমাদের মন জিতে নিয়েছেন। কীর্তির আইফেল টাওয়ারেই নিজের নাম খোদাই করার প্রতিশ্রুতি ছিল 29 বছর বয়সী লড়াইয়ে। কোনো ভারতীয় এর আগে অলিম্পিক্সের কুস্তিতে সোনার লড়াইয়ে নামার মঞ্চে পৌঁছয়নি, কিন্তু ভিনেস সেই অদম্য স্থানে পা রেখেছিলেন এবং চলার পথে হারিয়েছিলেন এমন একজনকে যিনি ক্যারিয়ারের কখনো পরাজয়ের স্বাদ পাননি। কুস্তির ইতিহাসে যে শৃঙ্গে তেরেঙ্গা ওড়ানোর স্বপ্ন দেখেছিলেন হরিয়ানার তরুণী, সেখানে যাওয়ার পথটাই এতদিন ছিল অজানা। আমরা ফিরব আবারও আজকের এই কথা নিয়ে, তাই কোথাও যাবেন না, আবারও জুড়ে থাকুন, শুনতে থাকুন রেডিও বাংলা নেট.কমে ভিনেসের কথা। কিন্তু লড়াই লড়াই লড়াই লড়াই আমাদের প্রত্যেকের জীবনের কাছে সাফল্য এনে দেয়, আর এনে দিয়েওছে ভিনেসের জীবনেও। তাই লড়াই ছাড়া জীবন এক মুহূর্ত থেমে থাকে না, লড়াই জারি থাকবে, সাফল্য ঠিক তার জায়গা দেখাবে। সঙ্গে থাকুন, আবার ফিরব, এখন গান।

এটা চলছে রেডিও বাংলা নেট ডট কমে গান মুসাফিরে, আমি সৌভিক, শুনছেন ভেনিসের কথা। তো কুস্তির ঐতিহ্য অবশ্য ওজন বেড়ে যাওয়া বা তা কমানোর চেষ্টা ভিনগ্রহের আজব ব্যাপার নয়, এটা কোচ, পুষ্টিবিদ কিংবা ট্রেনারদের সাপোর্ট স্টাফের রুটিন সাইটমেন্টের মধ্যেই পড়ে। আর সেজন্যই উঠছে প্রশ্ন, যেখানে সারা দেশ অলিম্পিক্সে সোনার জন্য ভেনিসের দিকে তাকিয়ে, সেখানে কি না 100 গ্রাম ওজন কমানো গেল না কিছুতেই, নাকি 94-এর ওই সেই মুহূর্ত অর্থাৎ ডিয়েগো মারাদোনার কাশির ওষুধ খেয়ে ডোপ টেস্টে ধরা পড়ার মতো অবস্থাই হলো তার? তো কাছের লোকেদের উপর ভরসা করে কি ডুবতে হলো তাকে? পুরোটাই কি ষড়যন্ত্র, চক্রান্ত, নাকি স্রেফ নির্বুদ্ধিতা, দক্ষতার অভাব? সংশয় সন্দেহ ফিসফাস কিন্তু থাকছেই, থাকবেও। তো রাজনৈতিক প্রতিহিংসা থিওরি যদি সরিয়েও রাখা যায়, তাহলে ভেনিস কাণ্ড ইতিমতো কিন্তু বিস্ময়জনক। সেক্ষেত্রে অবধারিতভাবেই প্রশ্নের মুখে পুষ্টিবিদের যোগ্যতা। তো সেমিফাইনালে জেতার পর কোন মন্ত্রবলে ওজন বেড়ে যায় 2.7 কেজি? সেখানে বড় সড় সহস্য, এক রাতের মধ্যে 50 কেজির মধ্যে ওজন নিয়ে আসার চ্যালেঞ্জ যথাযথ গুরুত্ব দিয়ে দেখা হয়েছিল কিনা সেটা বলা মুশকিল। তবে হুট করে দুর্বোধ্য ধাঁধার সামনেই যেন পড়েছিল সাপোর্ট টিম। আমরা আরও কিছু জানব সংকেতে।

ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন রেডিও বাংলা নেট ডট কম শুনছেন, সঙ্গে আছে আমি সৌকে, সঙ্গে আছেন আপনারা। আর আড্ডা চলছে আজকে আমাদের যে মন কেড়ে নিয়েছে ভিনাস ফোগাটের কথা, আর সেই ভিনাস ফোগাটের এই সাফল্য এর পেছনে এক দীর্ঘ রহস্য। রাতভোর জেগে থেকে শারীরিক কসরতে ঘাম ঝরিয়েও কাজ হয়নি, এমনকি মরিয়া চেষ্টায় রক্ত বের করা হয়েছিল ভেনাসের শরীর থেকে, কেটে ফেলা হয়েছিল চুল, ছাঁটা হয়েছিল পোশাকের দৈর্ঘ্য, কিন্তু তাতেও 100 গ্রাম কমানো যায়নি। তাৎপর্যের ব্যাপারে দেখলে ভেনাসের লড়াই স্রেফ অলিম্পিক্সের শোনার জন্য ছিল না, বরং জাতীয় শিবিরে মহিলা কুস্তিগীরদের শ্লীলতাহানির বিরুদ্ধে তা হয়ে উঠেছিল প্রতিবাদের চলন্ত প্রতীক। তাই রাষ্ট্রযন্ত্রের অন্যায়ের বিরুদ্ধে যন্তর মন্তর গর্জে ওঠা মানুষটিকে ধর্ণা মঞ্চে থেকে টেনে হিঁচড়ে সরানো হয়েছিল, কিন্তু আপোষের রাস্তায় তিনি হাঁটেননি, বরং রাত কাটিয়েছেন রাজপথে, সরব হয়েছেন সতীর্থদের বিচারের দাবিতে, এবং যেটা সুবিচার। এমনকি পছন্দের 53 কেজি ইভেন্টে নামতে না পারার ধাক্কাও সামলেছেন রড়াসকু মানসিকতায়। আমরা আরও জানবো এই ভেনাসের কথা, আর যত জানবো তত শিহরিত হব, তত লড়াইয়ের জেদ তৈরি হবে মনের মধ্যে।

0: প্রেমে থাকুন কিংবা অপ্রেমে,
1: এই ভালো এই খারাপ ও প্রেম মানে মিষ্টি পা,
0: ভালোবাসায় থাকুন বা মন্দ বাসায়,
1: আমি বাউন্ডুলে ঘুরি যে আমাকে বাসবে ভালো আর আকাশে উড়ি,
0: কাছে কিংবা দূরে, নীরবে বা সজোরে, ইলিশে কিংবা চিংড়িতে, ডালে ভাতে বা বিরিয়ানিতে, বেরঙিন জীবনকে রঙিন করতে এবার থেকে আমি অ্যানি থাকছি সোম থেকে শুক্র রং বেরং নিয়ে শুধুমাত্র রেডিও বাংলানেট.com এ। মন যখন নিরুদ্দেশ,

দেখতে দেখতে সময়ের কিন্তু একদম শেষ দিকে আমরা পৌঁছে গেছি। আপনি শুনছেন রেডিও বাংলা নেট ডট কম গান মুসাফিরের আড্ডা, সঙ্গে আমি সৌভিক। আর আজকের এই আড্ডা শেষ হলে অবশ্যই কিন্তু জানাতে বলবেন না কেমন লাগলো। 4447503965712 তে কেমন লাগলো আজকের এই উইনেশের কথা। এবং আপনিও যদি উইনেশ সম্পর্কে কিছু বলতে চান অবশ্যই মেল করুন gm@radiobanglanet.com-এ। তো যেটা বলছিলাম যে 50 কেজি ইভেন্টে মানিয়ে নেন সহজাত দক্ষতা এবং চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন গতবারের সোনাজয়ী জাপানের সুসাকিকে যে দাপটে হারান তাতে সোনার প্রতিশ্রুতি ছিল। পোডিয়ামে সোনা গলায় দাঁড়ানো ভিনেশের জন্য জাতীয় সঙ্গীত বাজলে স্বীকৃতি পেত প্রতিবাদী কণ্ঠস্বর। কারোর কারো নিশ্চয়ই পছন্দ হয়নি, তারাই কলকাঠি নাড়েননি। তো ভেঙে পড়া ভিনেশ বিদায় জানিয়েছেন কুস্তিকে, ক্লান্ত বিধ্বস্ত, তার আর লড়াইয়ের ক্ষমতা নেই। তবে অলিম্পিক্সের পদক না মিললেও জনগণের হৃদয়ের রাজ দরবারে সিংহাসনে অভিষিক্ত তিনি। সোনা নয়, তিনি জিতলেন মানুষের মন। হ্যাঁ, এই যে ব্যাপারটা, মানুষের মন জেতা হচ্ছে সবথেকে কঠিন। আর নিজের লড়াই জারি রাখলে সেই লড়াই বুঝতে পারে অপর একজন যার নিখুঁত মন। আর সেভাবেই এসএল লড়াইকে চিনতে একটুও অসুবিধে হয়নি মানুষের। ভালো থাকুন ভিনেশ ফোগট, তুমি আমাদের হৃদয়ে রইবে। এখন দেখা হবে আগামীকাল ঠিক এই সময়ে। শুনতে থাকুন রেডিও বাংলানেট.com। টাটা।

পথে যেতে যেতে আমরা নানা রকমের দৃশ্য দেখি, যার মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমরা ভুলে যাই। আবার এমন কিছু ছবি আছে যেগুলো আমাদের সারা জীবন মনে থেকে যায়। এইরকমই নানা রকমের ছবির গল্প নিয়ে আমাদের আজকে পপকর্ন। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা হাজির হয়ে গেছি আমাদের আজকের পপকর্ন নিয়ে। আর আমরা এই যে যেতে যেতে নানা রকমের ছবি দেখার কথা বললাম, আর সেই যাওয়াটা হতে পারে গাড়িতে করে যাওয়া, রাস্তার দুধারে যেতে যেতে নানা রকমের দৃশ্য দেখা, কিংবা ট্রেনে করে যাওয়া, অথবা নৌকো করে বা জাহাজে করে যাওয়া। যাওয়া আর কোনো শেষ নেই, আর সেই চলতে চলতে পথে নানা রকমের দৃশ্য দেখা। আর সেই দেখার মধ্যে কিন্তু বেশ একটা মজা রয়েছে, কারণ নতুন নতুন জিনিস দেখা, এমন কিছু ছবি আমরা দেখি যেগুলো হয়তো আর আমাদের কখনো দেখা হবে না, কিংবা সেই পথ দিয়েও হয়তো আমরা আর কখনো যাব না। সেই রকম নানা রকমের ছবি আর সেই সব গল্প অবশ্যই উঠে আসবে আমাদের আজকের পপকর্নের আড্ডায়। তবে এখন শুনব গান, ফিরে আসছি পরপর তিনটে গানের ওপারে আমি অনামিকা আমাদের আজকের পপকর্ন নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন চক্ষু নিরুদ্দেশ।

0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।
2: মনে পড়ে শেষ কবে নিজের জন্য বের করেছিলেন সামান্য কিছুক্ষণ? শেষ কবে মন উজাড় করে ঠিক মন ভরে আড্ডা দিয়েছিলেন? কাজ, ডেডলাইন, ট্রাফিক, নোটিফিকেশন, এই সব কিছু ফিরেই তো হারিয়ে যাচ্ছে একটু নিজের
3: সময়।
2: যদি মনে হয় হোক না এক কাপ আড্ডা, হোক দুটো গল্প, আর সঙ্গে থাকুক কিছু মন ছোঁয়া গান, তাহলে চলে আসুন প্রত্যেক শনিবার শুধুমাত্র রেডিও বাংলাদেশ .com এ শুভানির সঙ্গে আড্ডা জাংশনে।
4: ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডন মার্বেল আর্চে। ক্যাফে চৌরঙ্গি একেবারে সহজ স্বচ্ছন্দে একটি জায়গা, বিশেষ করে যারা শপিং করতে আসেন তাদের জন্য। ভাবনাটা খুবই সোজা, শপিং করুন, একটু খেয়ে নিন, তারপর আবার শপিং এ বেরিয়ে পড়ুন। পুরো মেনুটাই তৈরি হয়েছে এই ভাবনা নিয়ে, অন দ্য গো খাবার, ছোট ছোট পরিমাণ, আর অনুপ্রেরণা একটাই, কলকাতা স্ট্রিট ফুড। সঙ্গে আছে একটা সুন্দর টেরেস, সেটাই ক্যাফে চৌরঙ্গির অন্যতম আকর্ষণ। মেনুতে আছে মোচা চপ, বিটরুট চপ, তেলে ভাজা কষা মাংস, প্রন কাটলেট, কলকাতার বিখ্যাত কাঠি রোল, আর কষা মাংস বার্গার। ঠিক পাশেই অক্সফোর্ড স্ট্রিট, আর রাস্তার এদিকেই প্যাডিংটন, তাই সারাদিনই মানুষ শপিং ব্যাগ হাতে এদিক ওদিক যাতায়াত করেন। গরমের সময় বিকেল 5টা অবধি থাকে এই মেনু। ভাবনাটা সেই একটাই, শপিং করুন, খেয়ে নিন, আবার শপিং এ ফিরে যান। ক্যাফে চৌরঙ্গি এখন লন্ডনের মার্বেল আছে।
0: আপনি কি এনআরআই আর ইন্ডিয়াতে ফিরে এসে সেটেল করার কথা ভাবছেন? কিন্তু ভাবছেন আপনার পছন্দের প্রপার্টি খুঁজে দেখা থেকে শুরু করে আরো 10 রকমের ঝুঁকি ঝামেলা সামলাবে কে? তাহলে চোখ বন্ধ করে যে কাউকে বিশ্বাস না করে বরং চুজ করুন সঠিক প্ল্যাটফর্ম।
1: ঘর আজা পরদেশি এনআরআই দের জন্য নিয়ে এসেছে কিউরেটেড টপ প্রপার্টিজ অ্যাক্রস ইন্ডিয়া। ভারতের টপ 10টা শহরের কিউরেটেড টপ 10টা প্রিমিয়াম প্রপার্টি স্পেশালি ফর দি এনআরআইস। প্রপার্টিজ এর সঙ্গে থাকছে মনের মতো ফার্নিশিংস আর ইন্টেরিয়র করে নেওয়ার সুবিধাও। মানে শুধু প্রপার্টি নয়, এই যেন পুরো নিজের বাড়ির আমেজ।
0: তাই যখনই ইন্ডিয়াতে ফেরার প্ল্যান করবেন নিশ্চিন্তে অবশ্যই যোগাযোগ করবেন ঘর আজা পরদেশির সঙ্গে। আরো বিশদে জানতে ভিজিট করুন www.gharajapardesi.labdesi.in।

আপনি শুনছেন রেডিও বাংলানেট ডট কম, প্রবাসী বাঙালির 24/7 অনলাইন বাংলা রেডিও স্টেশন। মন যখন নিরুদ্দেশ।

দূরপাল্লা ট্রেন যেতে যেতে হঠাৎ থেমে গেল অজানা অচেনা ছোট্ট একটা স্টেশনে, ছোট্ট একটা প্ল্যাটফর্ম। ভীষণ নামতে ইচ্ছে করলো, আর নামার পর দেখা গেল ছোট্ট একটা স্টেশন, সেখানে লোকজন প্রায় নেই বললেই চলে। দূরে একটা ছোট্ট গ্রাম, আর দূর থেকে দেখা যাচ্ছে সবুজ গাছে ঘেরা, আর তার মাঝখানে সবুজ একটা মাঠ। ভীষণ যেতে ইচ্ছে করছে, কিন্তু যাওয়া তো সম্ভব নয়, কারণ এক্ষুনি ট্রেন ছেড়ে দেবে। তাই আবার উঠে পড়তে হলো সেই দূরপাল্লা ট্রেনে, আর হয়তো কোনোদিনই যাওয়া হবে না সেই ছোট্ট স্টেশনে। কিন্তু বাড়িতে আসার পরেও বারবার মনে পড়ছে সেই জায়গাটার কথা। এমন একটা দৃশ্যের কথা কল্পনা করলেই কেমন অদ্ভুত লাগে বলুন তো। সত্যি আমাদের এই যেতে যেতে পথে যে নানা রকমের দৃশ্য, আর তার মধ্যে থেকেই যদি এইরকম একটা ছবির মতো যদি কোনো স্টেশন আমরা দেখতে পাই, সত্যি আজ আমাদের পপকর্নে আমরা কথা বলছি এই যেতে যেতে পথে দেখা নানা দৃশ্য নিয়ে। শুনছেন রেডিও বাংলানেট ডট কম, ইউকের একমাত্র অনলাইন বাংলা রেডিও স্টেশন। আমি অনামিকা রয়েছি আপনার সঙ্গে। আমাদের আজকের এই পপকর্নের আড্ডা জারি থাকবে, তবে এখন শুনব গান। ফিরে আসছি গানের ওপারে, তাই সঙ্গে থাকুন আর শুনতে থাকুন রেডিও বাংলানেট ডট কম, মন যখন নিরুদ্দেশ।